0: কে চিতুং আবাং নিজেলো কোসন সিচ নেই নাকি জুই পন থেক প নেকে নাতুং আসন নিয়ার বেং আবিদাত কে উসি না কাঞ্জর দুন থেক পোমা জেরপো পুসি আর না মবকা গাফান পুলো ইংকে আজেরপো জনিতা থাক দুনলো জেরপো নাং মাথা নাং নে নেতুং ইংতাংক্লং ইসি আচিন ওয়ান পো লাপেনকে চিন চিন আলং চুন হি হি ইংহব হ্যাট পো নাং ব্যাং কে আংবং চিত আংবং চিত আলং নাং ইংহব দুন হ্যাট নন নেতুম নাং ফান নাং ইংজার পনলিন পো এনকে পুসি আজের পো অর্ণম অবকাক আতুম চিতুং আফান পিন খাদলো মতে থানলো লা প্যানকে পিঠে আথা কালং কে মে কেহেন দো কক তাহায় জংহে লে মনিত আতুম নাংহান নাংহাং দুন সীতা নাঙা ব্যাংকে দো জয় নয় জেরপো ড্যাট পুসি চিতুং আফান থানলো লা প্যানকে পিঠে আথা কালং কপি মা কে দো নাং থান পো নাং থেক বন লং এত পো পুসি চিতুং আফান থান লো
1: নন বাঙ্গে লা পথত বংশ ভার জপন্থ নাং মেনে কপিল গ
2: মেমেনে সার লং এতেরা
1: নাঙ্গে কানা ক্লাস লনন কে
2: 4
1: ক্লাস 4 লাদি নাং পোমেন কে
2: সেকেন্ডার তেরা
1: ওকে ফায়ারমেন কে
2: বাসা পিতরন পি
1: নাং কোনা স্কুল দুন কে
2: ডিআর এম ইংলিশ হাই স্কুল
1: আনতে নাং কুল লং কুমার টিচার ল নাং নিং নিং দ কে
2: মারসা
1: মারসা পিল ল থান থান কে
2: ম্যাথ
1: ম্যাথ সিনা থান থান দি তে নাং নন কে পিল পারজুই কে হাং নিং হাং কে
2: নন পারজুই কে রিচস নে লভ অফ অল দিস এনি কে আই সে রিচস রিচস Rejoice, any gay, I say rejoice. Rejoice in the love of all. There's any gay, I say rejoice. Danula.
1: Then I'm school along, nang best friend, the mawe.
2: Do.
1: Do. A man goes on law.
2: The son talk be.
1: Nang pillow, the patoon, ning hanker.
2: But.
1: Football thing, ning ha. Football player, don't pan, chini ma, chini nena. Sit hang o, don't pan.
2: Ronaldo.
1: All okay, pillow, patuke.
2: ফুটবল
1: ফুটবল রে বথুদি আনতে নাংকে মো খেলতে নাং ইমিন লাইফ কে নাং পিসি চি প্রমাণ নাং তুম মো খেল পুলতে
2: আর্টিস্ট
1: আর্টিস্ট আর জানবে নাকি হি কাসি মানং তুম দি তে নাং কপি সন সি নাং চো নাং নিং হাং নাই ল কি পর ল লা কাং সাম কে
2: ডক কদক ও হ্যাঁ
1: তংতে নং এ নাং কপি ল নন কে পার জু থুন নাং নিং হাং দলাং কে
2: Non never judge kindness to animal. Little children never give pain to things that feel and live. Let the gentle robin come for the crumbs you save at home. As he's made you throw along, she replay you with a song. Never hurt the timeless heart. Peeping from her green grasses layer, let her come and sport and play on the end at close of day. The little black bird is surging high to the bright windows of the sky, shining as if trail also always spring and fluttering on a an under wing. Oh, let him sing his happy song, nor do his gentle craft wrong.
1: Miss and love also. Non bangga la putot bongso bhar jupanthu nang nang te bongso নং মেন নং পো মেন লাপেন নং পে মেন napen nang kwansi.

0: Gapuri Ponabang, Dhananjay Rongpe, Totangte, Arjikta.
1: নেতাজী সুভাষচন্দ্র বোসকে ভারত আদেট ফরমান ফান কেপাজক ওয়ান কাছে সং লাপেন ডেট কাছিং হন পিক আবাংফু আলাংলিকে এলেটপেট ফেরেরে লাপেন বিডি আজাকংকে দো বাংফু লাপেন আনপার্টা ডেট লংরিয়া ফরমান ফান কাছে সং কার্জাব থিপ আবাংফুলো মেথাং আপ্রাণ আনপার্টে ডেট আফানসি নেতাজী সুভাষচন্দ্র বোসকে জাসে মেটপেট কাছিং হন ভারত আদেট আলং নেতাজী সুভাষচন্দ্র বোস আমাহাংকে থেক আর্নিয় ফানকে পরাক্রম দিবাস আর্নিপুসি পুডেটল পরাক্রম দিবাস কি পু দামলাম থেকে ফেরে রে পিন পেন কাছে সং আফানসি লামথে পুদামল আলাংলি ভারত আদেট আফরমান আফান আপ্রাণ চিপ্রিন্দুত আবাং ফুলপেন আং থিনকে থে পেন কাছে সং আবাং ফুল আলাংলি মাহাংকে থেক আর্নি পাচে তন্দুনসি আনিংকান ওয়াংটা ভারত আদেট আলং আর কয়েছে ক্লো নিফাই ইংকয়রাকে থম আর্নি তালনল ওড়িশা কটক আলংরি ফারুক্রেনের কেবরা ট্রক্সের কেবরা ট্রক্সি আনিংকান আর কয়েছে ক্লো নিফাই ইংকয়রাকে থম আর্নি সি নেতাজি সুভাষচন্দ্র বোস আমাহাং ঠেকল আলাংলি পো আমেনকে জানাকিনাথ বোস ওকির মতে লয়ার লপেন আপে আমেনকে প্রভাবতী দেবী কাছিং কিমে সেন লপেন ধরমি পেক কিরিম আবাং ফি নেতাজি সুভাষচন্দ্র বোস আর তাজুম হেক আহুৎপেন্টা ঠেকসে রেসেট লাপেন আট আদুর মে সেন আবাংফু আলাংলি কাইকেতা আকিমি আহরমু লাপেন লো কপরহি আনিং কেহাং পিক আবাংফু কাইকেতা আলাংলিকে আহক পেট আলাম থে কানিং জে লাপেন কেচক লিম আতুমালং কার্জাবদুন থিপ আবাংফুল কপাচো বে লাপেন আহক হে আকাচে সং আফানকে আলাংলি ডেং দে লাপেন নিং তাহাং হে লো চার্লি বোম আহুৎপেন্টা সুভাষচন্দ্র বোসকে আনিংকেরে সেট আউসো বিনং কটক আলং টকলং চপউন সি পুথত কলকাতা আরং সোপি আলং আকাং তুই আংডেং চার্লি দুল আলংলি আনিং কেরে পার পিক পেন আজক কাইকে তাহাদাক কচার্লি আউসো মারাতুম আংবং পেন কেচেং সি মতে ফার্স্ট পজিশন আংডেং চপউনল লাসোপেন আফি ইন্ডিয়ান সিভিল সার্ভিস আসাদলং কে টপদুঞ্জি আফান পুরা আলংলি ইংল্যান্ড আডেট দামল লাপেনান পার্টা আলাংলি বাংসো আসাত লাং সিতামে চেপা উন দুনথুল হালা বাংসো আর্নিকে লাসন আসাত লাং কি উন দুনকে কিচুন লাপেন ইসি নিং আরং পিকাবির তালো তেবন সিতামে সুভাষচন্দ্র বোসকে ব্রিটিশ আতুমা সরকার আলং কেক্লেম দুঞ্জি আফান আসাপ্ত আনিং হাংহেডেটল ভারত আদেট কেজক ওয়ান আবে পিনপেন কপুসন সি আলাংলি ব্রিটিশ কাছারি আসরকার আলং কেক্লেম দুন পুটা আলাংলি নিং জাংজেল লাসনা নিংকে জাং জে পেন পোট আলাংলি সাই ক্লেমবম আই সি এস আর পু চিথান পেটল আলাংলি মেথাং আডেট আফান কচিং হন পিক পেনা জকসি লাসন সাই ক্লেমল আলাংলি আকাইকে ভারত আদেট কেপাজক ওয়ান জে কাছি সং আনাসি চেপি দেটল সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আলং চিংবে দুনল লাপেন আলাংলি ফ্রিডম স্ট্রাগল মতে কেজক ওয়ান আকাছে সং আফান ল আনসুসি পাংটাং থুল লাসোপেন আফি ডেট লংরি আফরমান আফান কার্জাব থিপ মহাত্মা গান্ধী লাপেন জওয়াহরলাল নেহরু আতুমপেন ক্লেমদাম লাপেটল ডেট কেজক ওয়ানজি আফান কারডম লাপেন ইংসাম জিনপেন আকাচে সং পেন চটকে ইসি আডেট জক জে ডেট জি পুসি সুভাষচন্দ্র বোস ক্রয়ল লাপেন ব্রিটিশ আতুম কাচারি কাচালন আফান ইংটাং ক্রিং পেন চেসং আনসি ব্রিটিশ আতুম ভারত আদেট পেন দামঞ্চত জি পুটা সুভাষচন্দ্র বোস কাছে সং আসাই ডেংল সুভাষচন্দ্র বোস মিথাং আনিং কামাথা পেন সাই কেক্লেম জি আফান আলাংলি আজাহাক জাবাং আতুমালং পেন চেপাহেলো দুনল ব্রিটিশ আতুম আফান কাপারেম জি পুলোতে ফেরে রে পিন লাপেন ইংটাং ক্রিং চেসং নং জি পুসি সুভাষচন্দ্র বোস ক্রয়ল টংসেকট পেন ভারত আদেট আকিসুং কেজক ওয়ান জি আফান আলাংলি চেসংল ডেট আফারমান কাছে সং পাংটং ক্রিং জি আফান কংগ্রেস আরাচারি আলং চে ওদুনসি ডেট আফান আলাংলি কেংকাম চে জরথুল ডেট লংরি আফারমান আফান আনিং কে ডক বাংফু বাংফি আতুম আন আফান সুভাষচন্দ্র বোস আপ্রাং আনাট কাছে সং জি আফান আংরি আংদন পেন চিংরুমল আলাংলি কাছে সং পেন আজক আনং চে থাংল লাসো আজক আলাংলি ফান ব্রিটিশ আতুম ফাটেকটা আবাটাই বাটাই নেপসি বেংল ফাটেক আলং কে দোটিক আহুটা আলাংলিকে ফিরে রে পিন পেনসি দো থাকল ভারত আদেট কাপাজক জি আফান কাইকেতা আফি চিরুই রেডেট সি দো থিপল ফাটেক পেন জগদেট আফি

0: কি কাপ্রেক আডেট দাম জুইল লাসোকে দাম জুই আথে কে কাপ্রেক আডেট পেন ভারত কে জক ওয়ান জি আফান পুরা আলাংলি প্রেক জাম আডেট পেন আকেরাপ চহাংল জার্মানি আডেটটা দামলো লপেন লাসো আফি জাপান আডেটটা দাম থুল ইন্ডিয়ান সোলজার মতে ভারত আসে পাহিয়াতুম আকেরাপ লপেন সুভাষ চন্দ্র বোস আফান আনিং কে হাঙাতুম আনপেন চিংরি সি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সেং দেটল লপেন লাসোকে সেং আফান আজাদ হিন ফৌজ পুটা পুল সুভাষ চন্দ্র বোসকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে যা আবাং প্লাংল লাপেন আলাংলি আসে পাহিয়া তুমাফান নিংরত কুট আলাম থে হাইহুইতা থানবোম সে আনিং পেরুং থুল কাছে থাং ক্লং আ স্লোগানকে গিভ মি ব্লাড এন্ড আই উইল গিভ ইউ ফ্রিডম পুহেনল লাসোকি পুদাম আলাম থেকে আভি নিপিন লাপেন কে জক ওয়ান নং পিপো লাপেন আনপার্টা আলাংলি কাছে থাং ক্লং আ স্লোগান লাকে জয় হিন্দ বাংসো স্লোগানকে পিনিয়ারনি আনতা ডেট আলং তরম বমলং সুভাষ চন্দ্র বোস কে যা কংটং ক্রিং পেনা জক ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আতুম ফেরেরে পিন পেন ব্রিটিশ আতুমা ফান চেসংল লাপেন আফি প্রভিজনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া পুটা সেং থুল লাসোকে সেং পেনটা আজা কং বাদ থুল সো আর্লো আতুমা ফানটা কাচেসং কপং টাংজি আফান আনিং পিরুংসি রানী অফ জান্সি রিজিকমেন সেংল লাপেন লাসো আসং আলং সো আর্লো সি কে যা বাং ফি পেপ্লাংল নেতাজি সুভাষ চন্দ্র বোস কে আহক আকে যা লাপেন আংডি আংডন কে দোপেন কে ক্রয় আবাং ফু আওদ আদুর একলাই ভেদ কে দো লাপেন ডেট আফরমান আফান আফ্রান কাছে পিজি আনিং কে হাং আবাং ফু ভারত আরাত আতুম কাইকেতা আর্জাব থিপ কাছে সং লাপেন কাডোকাবে আতুম মেথাং আলংরি কাছে রায়কমজি আফানসি আনিং হাং এলো ভারত আরাত আমাহাং কথেক ভেক আদিম কাছে লং নংজি আজা কং দো পুসি আলংলি চেসং থিপল নেতাজি সুভাষ চন্দ্র বোস তা ইনুট খে লংরি লাপেন মিথাং আদেদ আফান কাছিং হন পার্পিক আবাং ফুল আলাংলি প্রাণময় পেনচে সংসি ভারত আদেদ আফারমান আফান কাইকেতা ব্রিটিশ আসরকার আতুম ভারত আদেদ পেন কেপাদাম জি আফান আহেম আরিদ লাপেন মিথাং আকা চিপিডিয়াসি কাছে সং পেনসি দোথিবল বন সিতামে লাসো কাছে সং ব মাহুত মাংহু মে মে লাপেন নিং অয় মে মে পেনসি আলাংলি থি নাংল সুভাষ চন্দ্র বোসকে রোড আহেম কাছিং কয় পেনসি কে থি পুসি পেনাং আরাত আতুমকে ক্রয়ল লাসোকে সুংকে ফোকে ফারুক্রেসর ক্যাবরা প্রি ক্যাবরা ফ আনিং কানহেনল টেবন সিতামে লাসোকে সুংকে ফো পেন সুভাষ চন্দ্র বোসকে থিথেলাং পুসি পেনাং আরাত আতুমকে ক্রয় থুল পিনি আর্নি আন্তা সুভাষ চন্দ্র বোস ভারত আডেট আফারমান কাছিং হন পেন কাছে সং আজয় নে কুটি কুটি আরাত আতুম কাইকেত আলাংলি ফান টেংনি নেদেসি আনিং মাথা এল নেতাজি সুভাষ চন্দ্র বোস আংথিন কে থে পেন কাছে সং লপেন বিদি সোরে কে পিপেন আনিং কে পারুং আবাং ফু আফান ভারত আ সরকার আতুম পিনি আর্নি আন্তা আলাংলি মাহাং কে থে কাতালোন আহুত পরাক্রম দিবাস আর্নি পুসি পুলো আলং রি তিন আলং তার লাসো আর্নি কে লো চার্লি আহেম সাই হেম লপেন সং দো আনাতুম আলাংলি ফান মাহাং কে থে আর্নি যাই মেকদেং সে আলাংলি কাই আলামো চেথানচি মূ পনল আলাংলি কে ডেট আফরমান কার্জাব থিপ আপত ভারত আরাত আতুম কাইকেতা চেমাথা ভেয়ারল নেতাজি সুভাষ চন্দ্র বোস আকে থান লাপেন আবিদি সোরে পেন চার্লি লংল লসনসি কাছিং কি মে আওর দুর আং থিন কে থে লাপেন ডেট লংরি কাছিং হন আলাম থে হ্যাই হুই পেন চার্লি লংল আহক আকাং সাই লাপেন আহক আসাই আফান কাইকেতা চেসং থিপ পেনসি দোনাংজি পুটা আলাংলি পেন চার্লি লংল কিজুৎসি নেতাজি সুভাষ চন্দ্র বোসকে ভারত আডেট আফান ই নুট নকবে পো পুসি পুল ভারত আডেট ব্রিটিশ কাছারি পেন কাপাজক জি আফান আলাংলি আদর কে সব পিক প্রাণ চেপিডেডল পরাক্রম দিবাস পেন আজক ফেরেরে পিন লাপেন ডেট লংরি কাছিং হন আং ঠেক নেতাজি সুভাষ চন্দ্র বোস পেন আজক পুথত নিং পামাথা দামলংল লাসি কাইকেতা ডেট আফান আমান পিনাংজি লাপেন ভারত আডেট আফান লা আনসুসে কাপাচিং থুর জি আফান সাই চেপাদুক পিক পেনসি ক্লেম দাম নাংজি লাসোন আওদ আদুর মাথা পামেলোতে ইলেটুমা ডেট কাংটুই আংডেংসি দোভেরপো লাপো আনসি নেতাজি সুভাষ চন্দ্র বোস আকাই আলামো থিহেক পেন লামজির চেথানিক চদল
1: লাপন আপনার নেতাজি সুভাষ চন্দ্র বোস আকাই এলামু আপুথা ধনঞ্জয় রংপি পেন গেথানপন নাংলিতুম আরজুই গ্লং দাংলো আদন্থু লরচুতি আকাই এলামু গেথানপন জিয়ে বাং ফান্ডার তেরন

0: pini neli tirimakaya lamu kethanji ebang fandarteron lapen non nili lorjutia kaya lamu si pathiek pen than pachini ikpo tangte lorjutia kaya lamu arjuita ili karbia khai hakko ke iricho ave methangaricho kavya jok ahut pen ahut ke karbi khei ki sung ke boy phonanglo seta karbia khai phan hempuarnam nangkang hon thepik lasi khei ki sung ke boy hulote khei kerai komjia phan lapen jutang jubat kerai komjia phan apor pen apor karbia khai along inut pen inut nokbe mehang nang pahachelo lason si lorchutia kai hota karbia tum chomanga khai pen penang an akisung phonanglo laso hut karbia khai kerai komjia phan karbia hampang along lorchuti আমহ্যাং নং থেকলো কার্বিয়া খাই আলং লরচুতিটা ইনুত আনক বে পুসি ফুরকিমো আলং হকপনলো সেতা আলাংলি কে নক বে পুস্তামে কাংতাং কাং সাকারেত লাপুসন কে কালি আলাংলি কে কেহাং কাসারলাং আসে থেপিক লাপেন লেং পিক ইংলং গৃহিণী পেনান্তা আর্জুলং সেতা আলাংলি আবাঙার পুমকে বিহেক থে ও এ সানকুরামুনি দাতুমসন আলাংলি আসে কে থে লাপেন আসে কে লেঙাজক জমাং আরন পেন মেথাংকার বিয়া খে এফান প্রাণময় পাজকল আনিসি চমাং আতুম কার বিয়া রং রন কেবাং জি পালাম কার বিয়াতুম চিনিমেক এট আজক লরচুতি লাপেন রাত ডেট দো আনাতুম কোসনসি চমাং আরন পেন কাচেপাজক জিমা পালাম চিংওয়াই চিংসাই সি আবিদি রিপনল লাসহুত লরচুতিয়া বাং এসন আবিদি থানডুনল জান্তারি চলং নাংতুম দামরা নন কে কার্বিতা নক বে দোলো লাসি কার্বি পেন চমাঙাং বং রনথামা দোনাং নেলো কেথানা তেং পেন কার্বিয়াতুমতা জান্তাপুর আন বীরটাপালে দামলো বনসিতা কার্বিয়াতুম কেথানালাম রিচো বাং আর্জুদর্দেসি কার্বিয়া রং রনথামানাং তয় পাকলিল সিতা চমাঙাতুম রনওয়াং বেয়াফ্রাং কার্বিয়াতুমকে তোয়ার পিছো দিং আর ভি আর এ কে ফো পাংডুসি পেনাং আনা যাক কেদিং কে ফো আচেলুন ওয়ান পেটল লাপেন কে হি ওয়ান ও সি তোয়ার পিয়ালং বুইদাম ওলো লাসন সি আর্নিসি চমাং আতুম কার বিয়া রং রন ওয়াংলো আন কে রন কেবাং আতুম আর ভি আর এ তোয়ার পিছো দিং কে ফো আচেলুন ওয়ান পেট থেকলংলো লাপেন তোয়ার পিয়ালং হি আদুম কে থে থেকলংলো লাতুমা থালো কোমাচিং অনক বেলমা লাপান পিন কে পুসি কাফেরে অক চুম্ভুর হারালো লাসনা পরহুত লরচুতিয়া বাং কে ইংলং ক্রেহিনিয়া কে হেলো পেন নাংহাং নাংসার লাংলো আফি কে লাতুম চিনি দাঁতলো লাকে মাজক তা কালিলো কার বিয়ানক বে পুমা থাসি কাফেরে চিরই রূপলো লাসনসি লরচুতিয়া কায় হুটকে কার্বি পেঞ্চমাঙাং বং রনথামা আবেদাতল লরচুতি কার্বি এখাই এলং ইনুত আনক বে পুসি নাংচে থাংলো লাপেন আলাংলি আসে পেনাজক মেথাং কার্বি এখেয়ে ফান চেরাই কম দুনল লাসিপিনি আলাংলি লরচুতিয়া ফান খেই আতেরিম পুসি হক পনল লাপানসি লরচুতিয়া কা হলামুকে থানকে কাংতন ইগল কার্ডম
1: লাপন পরং লিতুম লর চুতিয়া কায় লামো আর জুই লং টংল আদুন্থু আজাই মেঘ দামিগল নাং আদুন্থু আজাই মেঘ আংদেং লং পেন লাকে লামকান পিনি আলামকান লাকে ভুলু জননি আদাক সংপ্রত কিরিক তথাংতে লবংস লামকান আর জুইক থা

0: তুমি সাংহেত আহেন বিশু পেন সার এত কাছে ভং পুতেক
1: নাসন পুতেক হারলু সতা হই লোক বাং সার সার পালান থে আসন বুলো জনিয়া ডাক সাংকট কিরি কু আসন লো মাসি বাং হিনি আফান্তা আনি দক পুতেক লাকে পাচি বহং নাং পুচরলু
0: দা দামাঙ্ক এফানে ফুফিলতে চকলু
1: দা

0: Doma.
1: ni hema solo ke ni log na iklem tum lo bang plido ala mai ken ting long ke bang thom lo la dak bang e bang hini lo ni pen pen me ke lo bang polo ni te so polo ni hema solo ni bong lo ko ni nut do lang han se pi la ta do lo nang che rab dun lo ni ni vet ke ni ta one der che pot nang che rab dun bang do lo he
0: la e hui tum han ke nang li annam pen no ma
1: annam mang silo মাত্র আনাম কা বেগে নিহেমাস পেনি অঞ্চল লানগে আনাম পেনাং সেল মানে আনিবাং সিকে পিয়ালো নিটো মাংকে আচিক লোকে বাংটা নিং হং নি দে জি মতে দে ডেলি লং পতে বাংটা আনিং হাং লিং নাম লং জি এন লং মানে নি লং কে ও কোজাং রিসো মারাং সে মতে সারপি মার কে ইন ইডভেট হে লা পান্ডা ডেলি লো পি আসন ইয়াল কেনটিং তুম তা বাং থম পট হডা খান্দা লা থান্দা সন সি পি পিয়াল হে daily system yala atik local
0: mo penang lipulo momo e ka selam ke nang lining kan krini so selo pu tangte lai hui ka selam anan nang li long nang ka charli do nang li jung jung lai hui ka selam training gi pipon la pusan ta dom
1: ke bang ke dolo sta momo bang ke nang charli bang ave ni pu prang da dak bang ma di mama ni hang do ti nang charli non pu sta bang bang ve sta non ke khai bang ba te nang charli he আর নাম পেন বাং নং থান থাপ সার্টিফিকেট বাং পিপে হ্যাঁ নিপু নিঠাং ফাঁসি চার্লি দুন চার পর নি বাঙ্গে হাই বাঙ্গে পিপে সিতা লং তুম বাংল নাং রিকুয়েস্ট লি তা চার্লি ইং টুং দুক থেকে ইং টুং দুক নন কান আনি বাং নাং চার্লি দুল আনি বাং অর্ডার কে লংল চার্লি আসি নন ব্রেড হাই ক্রিম বনায় রং চার্লি সে বাংও নাং চার্লি নোট নাকি হদাই তা ওয়েলকাম ল নি চটকে লো সব তো ঠেক নামবো মিঠাং আর ডিম প্লে দি কার বি সার পিমার পো নন অকর যাং ও সার মান দি নন লমকে সব মাতকে সাকুরি গে লং লাভলি মাতে দি লাই পেন্ডা নাম মিঠাং ক্লেম পোটে কোয়া নি আলি দু মাতে কোয়ার মা নাং চোপাত দুক লো মাতে নি সন বে ঠেক লো ঠেক বাং কে দু পোটে কোয়ানো নি এই কে নি ডেভেলপ ই মাতে দি মিঠাং আর ডিম পোলো ঠেক মানে নি বাং ঠেক চটকে লিলো নি কে ঠেক সন সন নাং ঠেক দু নাই পেয়াল নন নি লং নি এক্সাম্পল থান পর নন নি লং চেক লো জন নি বা লাং না দু দু কোয়া নি অসো দি একটি নি কুপি মা নন কে থান লোতে দি নাং ঠেক দুন লো ওলা সন অসো মা টুঙে মো নি লং পেন্ডাম জুই সি তা লাং টুঙ্কে আর লি দু পো এ মো নন এ কর্জাং লাং মো পিনান দু দে পুটা মিঠাং মানে চার চাপ ঠেক লো মাতে নন ক্রিম বন পুনন এ কাপ কেক পুনন এ ব্রেড পুনন সব নাম ঠেক দন লাভ লো খান লাভ লো টক পি লাভ লো আন লান দে আন নি টুঙ্গে মানে এনে কে বোনাই কে নাং পারফেক্ট ফিট মাং হদাক তা আলিন দো নাং লা আনাগ্রাম পিনাই লা আনাগ্রাম পিনাই পো সো আগ্রাম আ টেং লো তে দি নাং পারফেক্ট লো নন ইলি কে আন ট্রেন নো পতে দি নাং আন্ডাস পি দি নো সন ইউটিউব পেন লাং পতে দি নাং আন জে দা কে পিনি দে চিনি নি মা দি নাং ট্রেনিং দন টাং লো পতে না এ 100 গ্রাম পুনন 200 গ্রাম পুনন সিনি লা আনাগ্রাম পুনন পিকিং পাউডার লান পুনন সোডা লান বনা মার সব আগ্রাম আংসেল লাসো আগ্রাম পেন্সি দি লি মিক্স নাং পো কাখির পুনন সিনি পুনন হে জাস্ট সেটা মানে পারফেক্ট নাং পো আগ্রাম আংসে ইয়া
0: আগ্রামাতেং
1: আগ্রামাতেং ল নো নাই সি বাগ মিক্স দে লতে দি না কাঙ্গি কাং পো নাং মেন জি মেন বেগালে হট পেন দে মেন মেদার আপা আন্ডাস পেন পুলোতে নাং আয়ুক পেন ল পুতে দেম পারফেক্ট ল কে মেন কি চুজ দে কি চোটা কে চোটা পারফেক্ট ল নাং আজাক পেন কে কেকটা পিনে বেকিং বিসি পো হাই জাই দোটা মাতে দি গেলা সোদা তা লাসন মাতে মানে ইয়াতে ইকুয়াল নং পো ইয়াতে ইকুয়াল পতে কে চোদা পারফেক্ট ল নন কো কে নি ফান পাকটা মানে হাই বাং কে কমপ্লেন পকা বেলা মানে লাস টেং পেন ক্লেম লো পতে দি আচ্ছা তো বস্তু তাই দি চুমিসান টিটি ইয়ালে হে
0: তে নাং লি জং জং লাই হুই গাছে লামা লং এ কপি পিয়া সন সে নাং লি কি পি দুন দুন ল
1: নসন কেক বনাই পতে আটা নাং পো এ সিনি নাং পো কাখির নাং পো বুটি নাং পো এ সেন নাং পো কালার পিডিতে নাং কালার পি নাং পো যারা কালার টা নাং নিয়ে নাং রেড সি পি মা ইয়ালো সি পি মা পি পো এ সেন পি পো বেকিং পাউডার পি পো ইনকে ফেলো লব লাসি পি পো কে জাংথু সি মিক্স পো মোমো পসিতা লাসন না কারেন্ট আবে পোলোতে লাগে দেড় ও পো কারেন্ট দুপোতে ফ্রাপছে নন আধাগে জি পোলোতে নাং কারণ আধা ঘন্টা টা চ
0: কেক জং
1: কেক মানে ওভেন পেন পোলোতে আকো নাং হলা উইদাউট ওভেন মানে নাং গ্যাস পেন পোলোতে জনসন মোমো স্টেন দোমাতে দি মোমো স্টেন পেন তা বনাই মে মানে নাং কারেন্ট তা আই নাং নেমো এ কেক বনাই তা নাং হেম বনাই পোলোতে মানে আনসুং নাং নে এঙ্কে মানে হলা ডাক বাংকে 45 মিনিট চাই উইদাউট ওভেন বাংকে গ্যাস পেন পোলোতে আমি এপা বিহেক পেন হ্যাঁ লাপতে 45 মিনিটস কে নাই
0: ตั้งแต่นี่ลีนางลิพานาจุดถึงแล้ว

la pono porang li tum sor lu so yang tong ajai mekang deng long pen ana rong hang pi la pen hunali teron pi etimang bong chu chi puralam te arju long dang lo laki akas bani dipu non se jo por por phai crazy ramni thom ke pleng ji dok dok lo la se akas bani dipu pen andap a transmission along pen kiro da par juke la pan se kang ton niglo pini control room along sayar pu ke deng bang amen engineer on duty general basumatari broadcast assistant sir dihun bepi putop por phai কি থমরা আমি ফ্লিকে রাফি আপরলে ইলতুম চেতং থিগলো না দুমে থাকমে কারডম

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীরতার জৈক থাকে থানা বাংলি বন্তিটি মুপি আসাম কেবিনেট আতম নন পেন কে স্টেট আলং নিংকান ক্রিনার কেপা থাকে দো আর তা মাজক বাং ফান্ডা আধার কার্ড পিপন পে বুসি চেপারাই টাংলো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাছে পাইমে ভূপেন পাতমি দিসপুর লোকসভা ভবন আলং কাপে দোপন কাছে টং আলং সি বাংস আলাম থে চেপারাইলো লাসোয়া টেং নন কে বাং জি আপর নিংকান ক্রিনার কেপা থাক আর তা গেদো বাং ফুম ফান আধার কার্ড কে পিপনাং জি পুলতি হাওয়ার কমিশনার সি স্টেট গভর্নমেন্ট পেন কাছে ক্রয় আলাম থে লং নাং পুল পুসি চিফ মিনিষ্টার পাচে থাকলো সা বিড়ি আখে লাপেন শেডুল কাস্ট লাপেন শেডুল ট্রাইব আখে আতুম ফার্মান চিকলু জন ট্রক আপর পেজক পঞ্চি মুনিং সুরিহিনী রাইন করা ট্রক সি থেরে নিফাইন করা ট্রক সি আনি আন আধার কার্ড কে পিপন আসাই পিদুপন ভয় পুটা আলাংলি ডক্টর শর্মা পাচে থাকলো ক্যাবিনেট পেন জাখং নিফাই সি আর্নি পেন আসাম আলং বিকাশিত ভারত জি রাম জি আবার সাই কাপিচুন পোনা ফান্তা চেদন থাকলো লাসো আবার সাই আজক পেন রং রুবাঙ্কাং আলং বুরিং কাপাতিনি আলোকত আখিয়াদাত কাপিচন পন আহিন আর ডি বিপন পুলা পেন লাসো আবার সাই কাপিচুন পন আফান দেহিনা নিঙ্কান সেকা সুরি করোর হিনি আতঙ্কা খরচ পনপো লাসো আবার সাই আঙ্কাং আলু আপ্রাং নি সিরকেপ আলার নন কে নি ফারুই সিরাইং করা ফ আনি আন রং আরা রাতুম বোরিং আবার সাই লং পনপো বুতা পাচা তাক পনলো ক্যাবিনেট পেন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারনেশনেল রড আকলাম আডুঙারে স্যাটেলাইট সিটি কে কি মাফান গুয়াহাটি স্যাটেলাইট সিটি ডেভেলপমেন্ট অথরিটি কিসিং পঞ্জিয়া ফান্তা লামথে দেংলো ফুটা চিফ মিনিষ্টার পাচে তাকলো জাখং নিভাই ট্রক পেন কাপিডো পঞ্জি বাজেট সেশন কে নি ইংকয়রাই সি সোসে আপর আন পেডো পঞ্জি লাপেন দিহিন আর পুকিডো আমিনি

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কার্বেং ডেং এলং নীলি বন্দী দিমুং পি কাদু কবি ফান্তা কার ডম্বাজির সি কার্বেং ডেং পথ ডাং বন্ধুল পিনিকে ও সিক নিফাই ক্রিপলি ভোমগুরু আর্নি কার্বিং ডেং গেবাং মিডিয়াম ভি প্যান মিটার ফারু প্লিরা ক্রি সিরা তবরা ফ কিলো হার্স প্যান ফারু টক্সিরাং করা সির কেবলা প্যান মেগা হার্স প্যান লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্র খানলো পিনিকে ভোমগুরু আর্নি আপদ সি আং ডেং জারি বাং নি গেহাং আলঞ্জির আলং প্যান আসন সন আলঞ্জির আর্জিক লং প পিনি আং ডেং চারি বাং নি গেহাং আলঞ্জির আলং প্যান আপ্রাংসি আলঞ্জির আর্জিক সেনাং কিলঞ্জি ধং চিং তেরন

আদুন্দুই সান কেনাং সার বীরটার জিগ সেনাং গোরেঙা বীরটা ভারত সঞ্চার নিগম লিমিটেড মাতে বিএসএনএল আলং আকিলে কেদু ফারোই সি জুনিয়র টেলিকম অফিসার আংহয় আফান কাছনিং রেয়ালু হাংপন টাংলো নং নাম চিকলো ইজন আলং সেকা সুরি ক্রেট রক রা ফারু প্লি বেন সেকা সুরি প্লি ক্যাব রা ফারু ফ আনাল কল কাপড়ে কাপড়ে বনাস্তা দুজি বাংফুয়াটুম টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি ইনস্ট্রুমেন্টেশন রেডিও ইঞ্জিনিয়ারিং লাপেন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আলং ইসিমা ইসি আলং বিই কালিতে বিটেক ডিগ্রি দোনাংজি কালিতে ইলেকট্রনিক্স মাতে কম্পিউটার সায়েন্স আলং এমএসসি ডিগ্রি দোনাংজি বাংফুয়াটা নিংকান ক্রি নেরকেপ পেনথং কেপ আং বংসি দোচনাংজি আং তনালাম থেলা পেন কাচনিংরি আফান বিএসএনএল ডট কম ডট ইন আ ওয়েবসাইট আলং লাঙি তামি কাচনিংরি আফান কেজুত কে জাখং নি ফাই প্লি আনি হেনল দথুলাং স্টাফ সিলেকশন কমিশন ইন্ডিয়া গভর্নমেন্ট কাপড়ে কাপড়ে খামফাং আলং কাপাপ্লেং পঞ্জি ফাই ফারুক্রেহিনী রা ফারুহিনী রা ফকেবরা ট্রক গ্রুপ বি লাপেন গ্রুপ সি আংহয় কাপাপ্লেং পনাফান কম্বাইন গ্রেজুয়েট লেভেল ইন এক্সামিনেশন মাতে সাতলাং সুরিহিনী রা ইংগয়রা ট্রক চোফাপন টাংলো জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার আংহয় আফান বাংফু ম্যাথমেটিক্স সাবজেক্ট আলং হায়ার সেকেন্ডারি আংদেং আলং আবিনাই তা ফারুং বং ফান ট্রক কেপ আনম্বর কেলং পেন কি উন পেনাপারা গ্রেজুয়েট নাংজি কালিতে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট আলং গ্রেজুয়েট আংদেং উনাংজি স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড টু আংহয় আফান বাংফুয়াতুম স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স ইকোনমিক্স ডেমোগ্রাফি পপুলেশন স্টাডিজ অপারেশন রিসার্চ ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি কম্পিউটার অ্যাপ্লিকেশন ডাটা সার্ভিস কালিতে ডাটা সায়েন্স কালিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আলং ডিগ্রি দোনাংজি আং তনালাম থেলা পেন কাচুনিংরি আফান ওয়েবসাইট এসএসসি ডট এনআইসি ডট ইন আ ওয়েবসাইট লাং ইকামে কাচনিংরি আফান ও সিগনিফাই ইংকয়রা হিনি হেনলো কেজুত আনিল বরেঙা বিরটা পানসি কাংত নিকল আদুন্থু আংদেং চারি বাংদিং কেহাং আলুঞ্জির আলং পেন লুঞ্জির আর্জিক সনাং কি লুঞ্জি লবিতা তিসুপি আলুনালাম থি লা নেকায় আলং তোতাংতি লবিতা তিসুপি কিলুনালুঞ্জির আর্জিক সনাং

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কার্বেং ডেং কেবাং মিডিয়াম ভিপেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারু টক সিরা ইংকরা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ডো আং ডেং চারি বাং ডেং কে হাঙালুঞ্জির আদুন্থুয়ার জুজে প্রাং এসন কেনাং সদ লামজিরার জুয়েক সেনাং পিনি কে ব্লাড ডোনার ডে মাতে পিরঠে আদাং আলং ভি কচিপি আর নিয়ে বসি তালন আর্জু পনলো ভি কচিপি আহিন পিরঠে আদাং আলং তা কাপাচারক পন্তক জি ফানসি লাসু আর নি কাইকি তা তালন আর্জু পন বেড়ল ন নাদিহু কাতালন পন আথিপি মনিত আফারমান ইবু আবি ভি চিপি ইকনন কাই রাইকম পন ইকনন আসাম আলং তাপিনি কাপ্রেক কাপ্রেক আসরকার কালিয়াসং আতুম পেন পিরঠে ভি কচিপি আর নি তালন আর্জু পনলো লাসুয়া পোথাক আলং আলং আদিম আলং ভি কচিপি পন আকুন্তুরি পেডু পনলো নাংলি জংসি অক প্রাণ মেসেন পুলু তাংটি নাংলি কেপিপন ইবু আবি সি মনিত আচিথে রাইকম পন উন নাংলি কাই ইসি আহির জুমি লংপু লাসি জয় কে পুলুতে ভি কচিপি দোনাফান আফি দুদু নাংনি আফ্রাং বাংরা মনিত আকাই লাপেন আচিথে রাইকম পনিক নট লামজির পানসি কাংত নিকল পথত আংডেং জারি বাং ডিং কে হাঙা লুঞ্জির আলং প্যান লুঞ্জির আর্জু থুসিন নাং কেলুঞ্জি প্রসেনজিৎ ভাঙচু আলু নারাম থে জাইডি আমালং

প্রসেনজিৎ ফাংচু জায়দি আমালং আলুঞ্জির কার্যলং বমলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন পুথত আং ডিং চারি বাং ডিং কেহাং আলুঞ্জির আলং পেন লুঞ্জির অর্জিক সেনাং কিলুঞ্জি কাবান তেরন পি আলু নালাম থে নি নাং লুজি আপর আবে তোথাংতে অর্জিক সেনাং

নাহলে তো আং দিন চারি বাং দিন ঘেহাঙা লঞ্জির গাড়ি রংবম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং প্যান কার্বিং ডেং কে বাং মিডিয়াম ওয়েভ প্যান মিটার ফারু প্লিরা ক্রেই সিরা তগরা ফ কিলো হার্স প্যান ফারু ট্রক সিরা এঙ্করা সিল কেবলা প্যান মেগা হার্স প্যানলে ফারুই সিরা ই সিরা তগরা ট্রক হ্যান্ডল প্লাস্টিক আবেগ ইরি আলং কে অডভেয়ারটা অক্রা নাফান হেনু লাসি হন কালিতে কাকত মতে পেপার কাসেলাম আবেগ আজারং সি রিমভেয়ার নংজি মনে রাতুম কাইকে তা প্লাস্টিক আহর মু গেবার ঠাপ পেনাজক লংলি ল্যাং তমন আন্তা কাচিহু ফিরি মিমিলো কেপাংরে মারা রাপিয়া তুমতা কাচিনি নি পেন প্লাস্টিক আহর মু কিছু পেনাজক কিঠি এফাই ডুপিক তাংলো ইলি তুমজং সে প্লাস্টিক আসনসন কাহিনু আহর মু রিমরে দেডলা লিরসিং আপিরথে কিম রাংথে আসনতে কোয়ান সি কেলাং মেজিনে নাংলি মাথা ইকথা লাসি নাংলি তুম প্লাস্টিক আহরমু রিমরিডেট সি কেমি পুথত আংডেং চারি বাংডিং কেহাঙা লুঞ্জির আলং পেন লুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি মঙ্গল সিং ক্রু আলুনালাম থি আংসং মানাই ততাংটি মঙ্গল সিং ক্রু কিলুনা লুঞ্জির আর্জিক সেনাং আলুনালাম থি আংসং মানায়

0: Jonathan alam Jonathan account kang pula pen ke ali ki dolam non alan tum bahin ta ning jilo penang aral bitam lo hala bang song pen nang ka thek long op zulo
1: কার্ডম জনধন যোজনা লাসো জনধন কে জিরো একন পুসি পুপু হেদি লাসি জিরো একন কাং পু বাংকে লাকে ইসি ইলিতুম লা রং রূপ রুরেল এরিয়া মেন আতক আনু ইংলং আজ কেদো হা রং বিনং রং আর লোক দু আতুম হালাসো তেং মেন বলতে জনধন লাসো একন কে হেদি মুনিত মানে ওভারঅল সিনে ইলি পুদাম ওভারঅল কে লাগে মিশন সি থাকলং লো আথে ইলি তোমা মুনিত বাংকে ইংলং আসো ইতুমকে পা ফি হুব আসম একদম হু মোপেন ইলি তোমা জির পোটুম চেথান নাংথান মানে হাট হাগর তেরো নদী পেন নাঙ্গে পার পসনাং ইতুম ফানগে লাসো লাহাইয়া হরমু ইতুমকে থাকলংগে আথে ইলি তোমা দু ইলি তুম রং হা আফুচং ইংলং আফুচং লংগে দো দিমকে না বেং সিগে দো মা না রেডিও সিগে দো মা না টিভি সিগে দো মা না কারেন্ট সিগে দো মা না তোবার সিগে দো মা সেটা ইসি আস মুনিট আসাম কচেরক তক লাসো ইস যোজনা ডিক্লিয়ার দেখ পেন ফি ইন্ট্রোডিউস দেখ পেন ফি বাংকে আসাম ও এটলিস্ট মুনিট আতম বাংকে পয়সা চেথাপ চেথাপ থে নেই লাবাং পুনাম দে হেদে হালা বাংকে লা একাউন্ট এটলিস্ট একাউন্ট আনগে দুলো মুনিট আতমা রিদে আমেনা পয়সা চেথাপ চেথাপ পো চেথাপ থে চেথাপ থে পো লাগে গালকো কিথি তা একাউন্ট না দো ওলো কিথি থে কেরেং বোম একাউন্ট না দো পেগল সেটা কাদ্য কবি পেন নিলি গেলাং দাম পোলতে লাবাংকে মেসেন লো পেন মুনিত ইতুম ইসি অ্যাওয়ারনেস মান লো মানে মুনিত তুম মানে ইকোনমি গ্রোথ জি ফান গ্রোথ জি পোলতে ইলি তুম রোডেল পেন কে প্লাং জি পোলতে কাদো বেতা প্লাং নাং জি পোলতে ইলি তুম পয়সা চি বহু পেন কিবা বাংকে চিবি হুব এবং বাংকে হাডাকে আই ইনকাম হবে বাংবেলো লাসি নাংলি এটলিস্ট একাউন্ট নং একশো টাকা বেদলে নাংলি জমা পোস্তামে লাসে বাংকে ইন্টারেস্ট আনি কানি সিবেনকে নাং বাদ বম্প ননকে ফোর পার্সেন্ট নিপেনে নিঙ্কানি সি সেভিং এলং তা কারেন্ট এলং বাংকে সেভেন পয়েন্ট ক আনে দল লাসি লাসো অ্যাওয়ারনেস বাং বাংকে নিলি বাং বাংকে ইলি তুমা ফান বাংকে ইলি তুম কার্বিয়া খেই ফান সিদেন ইলি তুম কার্বিয়া খাই লং বাংকে ইলি তুম ফাঙ্গে মেসেন বসে নিলি থাকদাম ল
0: কেহাই তিম চুরো পারল এলা পশন থাকছিল আদন্থু দামলো নাং লাবাংকে কে দাম কে বাং তোয়ার সামি পি লাকা দু কাবি কিছু না পুথাক কে থাকল লম তেক বতংতে ইদি তুম আদেট আরলো বাংকে নন আনকে ফারং বং পেন ফান থ্রক কে বাকে চুনলু পুসি আলং আলং পেন তা কে থেক লং কে টক টাকে পাকলাং হালা বাং সং ওয়ান বেন তোয়ার সামি পি এ কে বুই কি কিম কে রাং হালা বাং সো পুথাক নন সার্সিং ফাংচো আকে হাই লাবাং সো পুথাক আসাপ তো থানজিমা
2: নাংকার জুলো মিশন লাবাংকে রোড ইনফ্রাস্ট্রাকচার পুসি পুদাম লো ন্যাশনাল পুন স্টেট পুন ডিস্ট্রিক্ট লং পুন বাংসিয়া সার লাম থেকে পুদাম আর যদি লং হচ্ছে সান্থান আমেরিকা ইজ ডেভেলপ নট বিকজ অফ দেয়ার ইকোনমি ইট ইজ বিকজ অফ দেয়ার রোডস পুসি পুদাম তো আর মা সামে পি বা সামে সু আক্রম যং সি কোন মা মুনিট কি দো আন যং সি পেলে এড লো পুলো তাংতে হালা সো মুনিট তোম বাংকে কানেক্টিভিটি পুসি পুল প্রাপ চেটপ কিছু উচে লাং দাম তা হসপিটাল তে বক চেটপ স্কুল কে দুন তাতে বক চেটপ পিনি বোজার কে দাম তাতে বক চেটপ হরমোহর তার চুলাং দিমাতে বক চেটপ মানে মুনিট আর ডেভেলপমেন্ট আবার ফাস্ট শিক্ষা লং তাতে বক চেট মানে কেথে একটা প্রাপ চেট সু ওমরাং ফু ফানা মাং তামে হসপিটাল সে পোল বেগ নাং জি পোয়া কে সুল পোতে পালি আপর পেলে দুন পো আঝা লা রুটস কানেক্টিভিটি আর লগতে আকো এয়ার কানেক্টিভিটি তো লাং কো লাং পেন কে দামা তো তাঙা দো লাং তামে জাসমেট পেকে নাম তোয়ার লাম সে পোতাম পর ইন্ডিয়া লো লাবাং সু কি বুই লো লাবাং সুকে পা ক্লাম লো লাবাং সুকে পা চিলেং লো লাসো তোমার পিয়ে বাংকে নন কার বিয়াং লং তা থেকং লং লগেন দিও ইলি তুম হা দোবকা লসো বাইপাস পেন চেং লো পুবাং থরলো হা দিমা পুরান পুরোটা দিমা পুরুষ হচ্ছে লাং নাম তামে তুম তামে প্রাবজিন পেলে রকপ আকো ডাক মেডিকেল কলেজ ডাক এস্টাবলিশ দেট পেন ডাকে বাং তা প্রাবজিন লো নন সন সন ডাক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কি কিমিকে রাঙি ফান তামে ভারি ভারি আগারি পেন হরমুহর তারা পর পেন পালি হরমুতাং লে রক লো হসপিটাল লং দোয়াই গে মানে হরমুতাং লে রক লো ডাক পেন মানে পন পলা লে রক লো পুরোটা লাগে করে থেকলংকে আকো রং অলম কানেক্টিভিটি পিল ইয়েস লাবাং পুনাঙ্গি আতুয়ার কে বুইল আতোয়ার কি বুই লাবা লং বাং স্ট্যান্ডার্ড আবি লাবাং তুমি লাকে বাং কন্ট্রাক্টর তুম পেন আনিং কো আন সি কি পি কি পাজির বা আনিং ডাক পেন চিং সাম বাং দম হালাই ডিপেন্ড বলে সরকার লেখে নো আবলা পুলিশি বাং লালো আর পুলিশি চক লো মা চক লো তোয়ার কি নাম তোয়ার কি পি নাম কোনা পালো বুই নাকে ডাক পেন ডাক কুমার লো সোবা প্রপোজাল পি দুনে বুঝাতে পাবলিক রিপ্রেজেন্টেটিভ তুম লম পি দুন লো সোয়া তেং পেন স্যাংশন লো স্যাংশন পেন বুই লো নন তামে না হোক আতো কানু কাদো এ কার মেলং আংকাং পিলে পালে লাপুনি লাং পেতাম মেনা আনা দিন বুই বম লো কিম বম লো পেন ইলি বাং চিলেং বম লো লাসি ওভারঅল বাং পুদাম পোদা নিঙ্কান

0: kriniang mo bangke karbiang long ta jongsi aprang ke tekam long la bangsu solo budam po
1: arja
0: pen ban non abang abang in 12 years time more than one and a half decade one decade la so a phie bangke teklo lo aprang pangbaron te non ne chip plek do bek lo ke la si lae hormu ke pudan lo pro tangte apor chiga posi la sungnam lo lolilu lae po si bangke pradhanmantri hela sarok gram sarok yojana la taise to warlo state pen la so jha ka assam malapur so project mukha pen non kimbom buibom lo cheleng bom li bangta la pente la akola national highway da banglo a quality bang asap so improve na lang la bangke government to man pressurize bibom public to pressurize bibom non bisar la signal sang ho to man son pressurize bidun bom ba non la non party to member la crusar ti mundun son pressurize bibom te theklong po ankel mp mele to man son bang ta ching hondu ko pojo homosi ching hondu ko pojo to man please po sanction po la bang claim po seta overall ke nili theklong bangke rong supi puno rong susu punon la hai long la muni kidu to man long ana bangke ba ta council ban kam ban punon tuar apa cili pale peji panamake kabori bom domol apa ke chunda dulu kasu warol pakai success lu pusi neli puram ji
1: bang jo kai churu parlo ate singnar ka pan ga juji bang ke la puson henlo non alang pulo penang an tuar sami pi kase mar la pen ke rong rubang kangar ta le lupu penang an la puson da theklong dipuang ka kan chot ke dak basi kim chora mat ha rong rubar lo ke wedet pudal son lam tar julong hala bang so alam la pen ke non phang chu ke hai ke ni ja lam la ang ton lam the ing sir pen ku puson sinang puji
2: Rat kecelen mate tovar pi tovar so punon tovar pida de tovar so daga nang so tovar pi ahok lo India government tum along along sa tum thegam long lo isi ning oida mangal da polo je methang mat along li kai general secretary mata polo je a quality bang avida lasolam nili tum hin pen seta aphong aphong seta nili tum lasolam mang nili tum issue nili tum paklang pon bom প্রেসার পিবম লাপেঙে নন মাসেতা থেকলং যে অক্টোবর আক্রং দোল তেপন স এতুম কারবি আংলং অক্টোবর লাপেঙে হু বাং আর্টিস্টিক কাপ্রেট খেলু দাম দেলো হে অক্টোবর লাং আমলো তে কারবি আংলং আর লাসো ন্যাশনাল হাইওয়ে পুদাম লো তাং তাই লাদা গা পাংকে আ কোয়ালিটি বাংকে হিনোপিক ইনফেরিয়র কোয়ালিটি নন মাসেতা দিলাই পেন ডিমাপুর লাদাকে ন্যাশনাল হাইওয়ে তঙ্গে কিমনোনে মতংতে কপিয়া তোবার নে ইলি তুম দাম নতে তুম থেক লং জি আছে ন্যাশনাল হাইওয়ে প্রতে সিয়া স্ট্যান্ডার্ড মেইনটেনেন্সি লাকে কি বুই আ তোবার পুনা তাছে লা সো স্ট্যান্ডার্ড বাঙ্গা পামিলিয়া নে পেন টাংতি জাত কপিয়া আপল মালা আননি দিগি ডিং দাক মান জা পেন দিফু ন অন্ত টাংতে লা লা কপিয়া পসি টাংতে দেন মা নং গচে লেং সুং পে লা পেন পরতা আকো দুথুলা যে লা মেন কচে লেং কেনং সৎ আতোয়ার আনালানি তুম বুই চট পেন রং রূপ চেলেং আতোয়ার জংসি আলানে তুম পংখ্রিবি পুলোটংতে হুলা রং রূপ এলি তুমকে আখাই তুমকে আজাদ হরমু চজর্জি চলাংি পুসিতা রং পেনসি এ তুম চেওয়ানজি চপনি কিসু কিউন এই পিতা রং পাসি এ তুম বাংজি হল হাইওয়ে কে পলে জি ফান তা সুম পিক নলি তুম ইউসি সার্ভেদাম পুলোটংতে আহগল কে থেগল মঙ্গা দিফু টাউন আংকাংটা মেপি খাইলো চালার পিকলো লাপেন আকো ন্যাশনাল হাইওয়ে তার তুম কিমল লসলো গো আকো এসি ইনিং গে দুক দাম দোথলাং নি তুম মঙ্গে যে কারবেং লং আরলো তা নন মঙ্গে হয়তো লবা স টুল গেট এবং দ দোথলি পো টুল গেট দো পোলো তে মেইনটেনেন্স আফান পুসি নি তুম গে মাথা রাত তুম লালে পুসি কি চিনি আরলো লাম মঙ্গে চিনি দো নি রাত পজো টেকনিক্যাল লাম কে ফিনান্সিয়াল লাম কে সেটা রাত তুমি চিনি ল যে টোল গেট পুলো তাংতে ডাক পিনাং পো লা রোড বাং মেনটেনেন্স বাং মিশেন পো টেবন সুদা লা বাং সো আতেং কেন বাংকে তুম থেগাম নংলে মেমে লাপো রং অনাথু আলাম বাং পুদাম না লাদাক টাউন ল সিটি পাতেং ল নংকে ডাকে ক্লার বর ল দি ফু টাউন পো পো বাংকে নাং মেডিকেল পুলে পুন মেশেন ল টেবন সুদাক ইনফ্রাস্ট্রাকচার কো আন্দোমা বাংকে তুম দাম দে চিনি জি লাপেনকে লাবং সো আলাম মেচি পুনা কোকপ যে গভর্নমেন্ট কে দোহুত সিলাব সো কা দো কবি আ প্রজেক্ট তা ইনিশিয়েটিভ এন কাং ল ইনিশিয়াল কেম কাং ল নন ইন্ডিয়া গভর্নমেন্ট তুম পাচুন ল লাকে গভর্নমেন্ট আ ডিউটি ল লাসে বাং পুল যে হাকিম লড়িব পারে হুকুম নলরে লাসে যা গভর্নমেন্ট ল লাকে ক্লেম নং ইভেক পারল লাসে দা ডাক কে নিলে তুম কংগ্রেস তুম সে তা ডাক সি আ ক্রেডিট দো কোতে প্ল্যানিং প্রজেক্ট কা দো কবি সিদা হসপিটাল পুনন বা কাসা স্টেডিয়াম পুনত লাহাই বাং তুমি কাদু কবি নন লা কাউন্সিলর লং কেদু কে থাক

0: ꯑꯍꯦꯝ ꯀ꯭ꯋꯥꯔꯇꯔ ꯄꯨꯅꯣꯠ ꯕꯁꯤ ꯑꯃ ꯕꯪꯒ꯭ꯂꯣ ꯄꯨꯅꯣꯠ ꯂꯤꯂꯤꯇꯨꯝ ꯀꯣꯡꯒ꯭ꯔꯦꯁꯀꯦ ꯗꯣꯍꯨꯠ ꯖꯣꯔꯥꯝ ꯃꯤꯡꯂꯦꯡ ꯁꯤꯡꯒꯥꯄꯨꯔ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗꯤꯡ ꯄꯨꯅꯣꯠ ꯁꯤꯌꯥꯟ ꯕꯦꯗ
1: ইলি তুমি নন আন্তা দরমাহাত চিপি বমলাং আপেন ডেভেলপমেন্ট না ক্লেম বমলাসি নন দিন কে হেদি 400 crore হালা সুকে কংগ্রেস দিন হয়ে কম লহে এস ডি সি এর দিন হোক আসাবো এম ও ইউ ডেভেলপমেন্ট পয়সা নাম বাদ চালো নন বিজেপি সরকার লাসি লাগাই কে সরকার কে চেলার বম দাম বম বাং বম পম সেটা ইলি তুমলা কে ক্লেম কে দাম তুম বাং জং সি মেসেন বলতে পাচিং থরজি বলতে লাকে মাজক পলিটিক্যাল পার্টি সিতামে লাকে কাম আলং মাকে ওয়ক কালচার মাঙে দোনাই আমপে নন ইসি আবাঙ্গে লাপুলো ইলি তুমলং কাম কে ক্লেম আপেন সরকারটা চেদন থরপত পয়সা কে বাং পেনে নেতা আসাব ও কে জয় কে সি থাকল আপ্রাং ইসি অপর নি ইসি এক্সপিরিয়েন্স নি ইসি লং ল আপ্রাং কে এস ডি সি এ দিহু এস ডি সি এ গভর্নমেন্ট দল দা এস ডি সি এ দিহু বাংকে লা সেলারি এনে চিপিউ পয়সা মানে হেদি ফান মোখানাং রিলিজ লে কিবদাং রিলিজ চিত্তা পাদের পিক পিক লাসন সি থেকলং ল হেদি সেটা হালা সোট পান্তা লা তুমি তাক কাম কোয়ান মাকে ক্লেম নাই ক্লেম উনে দেন সন থাক থাক সি নন বিজেপি লংতা পয়সা কে বাং পিক কালিলাং নন বিজেপি সরকার তুম লংতা এই লাসি ইলি তুম লাহাই ওভারঅল লাং দুন ল পুলো তেহেদি ইলি তুম থেকন থেক মেরে মুচত চরে তুমি চিনি জি কোয়ান পয়সা পেন সি আপে নন না দিন কাই মাং কে পয়সা দিন পিনা পর টাঙ্কা পয়সা দিন পিনা পর লা 450 কোটি ঢুকে নহক তালিলে হি লাসি মুনিত তুম আনিং কে হ্যাং বাঙ্গে লা পিলো ইলি তুম লন অটোনোমাস স্টেট নাং জি পুহাং জো আসা পোহালা পেন নাং নাং ডেভেলপ চেপ ডিস্ট্রিক্ট পেন কে হি লাহাই সি আকে নাং সট পসি লাপেন নন বাংকে লা সরকারটা নন বাংকে কাম কে ক্লেম মেজি পন চেহার জাক মে নাং নাং পো নন লা কে দোব মা গভর্নমেন্ট তুমতা আন সুসির পাচিং থুর জি ফান আন সুসে কাম ক্লেম জি ফান লাপেন ইসি বাংকে ইতুম লা নন বিজেপি সরকার বাং দেপেন বাংকে জালা জিডিপি পুপু হে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট ইলি তুম মানে নিলিতা এগ্রিকালচার সেক্টর আলং সে আসা পো জুবিত দোকক এটি পর মাদি ইতুমা প্রোডাক্ট আমখা ইলি তুমা জিডিপি বাংকে নন বাং আজাদ নয় নাং ইনক্রিস বম লো পেন ইতুম কার্বি আংলং জিলা তামে আপ্রাং আসন আ খেতি ক্লেম আপ্রাং ইতুম ঝুম খেতি ক্লেম পল আ চিরিহিনী কে থম প্লি পেন্সি কে চেপা দর দর সেটা নন বাংকে আজাহা কাতুম মালা মেচোট মুচচট আসাপ ও মাথা থেক মুচচট আতুম বাংকে নন বাংকে কিবা কমার্সিয়াল কে দাম জি ফানসি মুনে তুম চে থেকল কমার্সিয়াল কালটিভেশন লাসি আঙ্কো আঙ্কো ইতুম আলং তা জিডিপি দা নাংকে নাংকে গ্রোথ লো
2: মেপিক মেপিক লো তিমো খাই কুরুসার খাই লমা সোলাম কে পাকলাং নট এ ফাংচু খাই ফানি সোলাম কার জুজু দোলাং লা বাংকে গভর্নমেন্ট পে হিন পেন তোবার নাম পিলোতে মা মে লাং নাম পিলোতে মা সিতামে একে দাম কে বাঙাবার সায় বাংকে তোবার দে তোবার বলো দাম তে ট্রেন না তোবার তালো লাসন থাকছি ইনি তুম কার্বি আং লংয়ার লোকেচিং থুর জে ফানা বাংকে কে দাম কে বাংকে মে নাই গভর্নমেন্ট পেন নাকে পিয়াবার সায় বাংকে ট্রেন পেন কে দাম কে বাং হ্যান্ডো হালা বাংসং পেন ইনি তুম ডিস্ট্রিক্ট আর লোক কোপান কাচিং থুর দুন থেকলং লো
3: তোয়ার পি মানে স্বামী পি স্বামী সু তোয়ার সু পামু হেটা বেং পেসা কইং থুন দুনাং কক কলা
2: কলা
3: আতে মুনি কাচি লেং আফান লো কিসু কিউন এ লাসু কিপলি দাবি আফান লাপেন দে দুয়াই কাচু জোর কাচু লাং দন হরমু আপর এম পালে ই আফান লাকা দোই পেলা পেন ওং ও হরমু কে পঞ্জে আফান নি কোনা মে জোন আফান মুলা কুরুসার তিমুন দন গি লোকে এন্তিয়া এগ্রিকালচার প্রোডিউস তানন কে বাদ বম লো লা দাগুন সি আদর চুলং লিপ আদর

0: long o dim long ke ponje phan
1: bulk
0: pu bula sohor mung ke ponje phan bula trains la goods train mung kha services bag dak donang po la pen passenger trains bang na pion nam pen increase bom mom lo rajdhani da prang bang khola corona khoro ba monche ta ko ki bang pu tholo la so bang ke delhi ba pachi te bok phano mati ho ili delhi duniya tum bang kam do ko ti bisalam pen punar political elam se ningi nang ko lo autonomous state ke hangdam po men pen কমানিয়ে তুম ধরনা নদাম জি পিনে ট্রেন রিজার্ভ পন সে সেট কে দাম হতা ধরনা নদাম কা দবে লাহেতা ট্রেন পেন পাংসি আদর কম চেত লা পেন তে লি দা প্রাং পোলা পেন লা দাগ মা মোর সেফটি লা সো হরম গামা থালা সরম দা দাগ ধুলো ট্রেন স্টেশন মা দা মডার্নাইজেশন মা দাম বমলো আপ্রাং এ কয়লা পেন আফি বাং এ ডিজেল পেন নোন বাং কে ইলেকট্রিসিটি পেন সি বাং বমলো লা কা দবে ইন কে ইলেকট্রিসিটি প্রোডাকশন মা দা নোন বাং কে দুলো বা দু বমলো আপ্রাং 24 আওয়ার সাং বম পেন কে ইলিগা কে তালা কংগ্রেস গভর্নমেন্ট পুনাং কক পম্পে লাং লিলা সিগনার সাং হুন গে বিজেপি তু মানসন সোন গে মসিন লে কংগ্রেস মেনে নাং কক্লো আলাং তুম দা মোর দ্যান 50-60 ইয়ার্স বাগে দা কংগ্রেস রুল মতি হ কার বেঙ্গলো মে চেঙ্গলো ন্যাশনাল লাং কাং পিয়েন দামে তালা সুহুর বাঙ্গালাং তুম বাঙ্গা চি থেনি বুক থাই পোস চ্যাপ্টার মুখা বাঙ্গাল ফুডর মে দা লে উই হলা সোলাম বাং পতান তে লা সুজন সি বিজেপি কি কে মানাং কক কংগ্রেস জং সি লান কে চকলিম বেসন পতান তে বেলেগা পার্টি দা কে থুরনে লাম মসে আবেলো কংগ্রেস তুম লগে পলিসি প্যারালাইসিস জন সি 2014 পেন নন আপ টু ডেট বাঙ্কে লা বিজেপি তুমি যে পাহেম ফুলো লাসুর বাঁচি কি চক চেয়ে হরমুখ নাং জংডুন ল লা বাঙ্কে ওয়েলকাম কে চক চেয়ে কি জং নাঙ্গি লাসুর তেঙে পাকেং পোনেং মু পেন কি পুরা আলাম থে পেনসি ট্রেন অ দাবাং তো নোন বাঙ্কে দিপু স্টেশন লং মেনা না ট্রেন তুমি সাং সি অংলো পেন প্যাসেঞ্জার দা আর সিত্রি ট্রেন লং তালা গুডস ট্রেন পেনা ভাড়া বাং নিলি পুরাম দে তা প্যাসেঞ্জার ট্রেন সলং মুখা না মাঙ্কে পেনা তুম কিছু নু তুম দং দু পেনা তুম কার্ডু পেন তুম দু লাকে ইকোনমি আসো ট্রেন আসো কে দাম ফান বাঙ্গে মানে আসো পয়সা কে কম পিনে পেঙ্গে দামি পয়া খেলুক দাম ফান বাঙ্গে লালো এক্সকার্সন কে দাম তুম তাহ মানে কে কুপিনে ট্রান্সফার কে দাম তোমা তো আর্মি সিআরপি তোমাকে দামে চল পুলিশ তোমা ইভেন ফর সিভিলিয়ান্স তোমাকে দুন দামে লাসো কে জয় ফান বাঙ্গে লাদুলো লাসি ওভারঅল বাঙ্কে পেন মো পেন পোলাং পোলাং কানেক্টিভিটি দি রুরাল ব্যাঙ্ক কানেক্টিভিটি পুকে ইন 12 ইয়ার্স আং বাঙ্কে ইভেন কংগ্রেস হুন্দলা আন আংকাং পিকার বেঙ্গলো আটক আনু বাঙ্কে পেছে তাং এদিকে ইম্পসিবল হালে পেলো 400 ক্রোস তাং কাপেন কোয়ান্সি রুট কানেক্টিভিটি ইন লুম রং মতা বলবো লাসু দর্ডে জয়নে সি পিলো দি ক্লেম বাঙ্কে লাসু জয়ন কি দর্ডে জয়নে বাংসি সেন্ট্রাল লং পেন্সি লা পিএমজিএসওয়াই আসুয়া রুট সে ব্যাঙ্ক কানেক্টিভিটি পা বান ফান কাবোর ইলোমতি সাব স্ট্যান্ডার্ড নো ডাউট লা বাঙ্কে লাকে কংগ্রেস উনে বাং মাদুলে বাং তামে হে দিলা কন্ট্রাক্ট অটম আনিং কাংথিন কি মিমি তুম রু দাংতে লাগে কিতি দাং লারুন এ কিলি কে বাং তুম জং সি আনিং কাংথিন মিমি বলে কিতি দাং কে জি জং চট পলকে না ইগলু না কে এরহাং না কে দিংলন বচি বচত পো কিলি কে বাং তুম জং সি আংথিন মেসে না নিং মেসে না তুম পুরো দাংতে কংগ্রেস ওং দু পুনন বিজেপি লং দু পুনন আ গভর্নমেন্ট বাং মতে লাং হাসি পুদুনি কে সেটা কিলি কে বাং তুম জি মিমি বলে চি পুচত পলকে না ইথুর না ইগলুন না দিংলন না লফলেপ লাসন চি পুপু লাগে লাসন সি দিলে থেকাম লং লাসি ট্রেন কানেক্টিভিটি বাং তা ওয়ান ল ট্রেন আসো মডার্নাইজেশন ফালা তুম ওয়ান বম লি ই তুমি চিনি লো নাকি আপ্রাংকে রেল বাজেট পো সেপারেট
2: বাজেট লম
0: তাম এনডিএ গভর্নমেন্ট লম কালিলো লাগে বাজেট মেন বাজেট লি বেদন পোসি ইনক্লুড লাভ লো পিপল অপর লড়ানি লাগে লা মেন তুমি ডেভেলপমেন্ট যে এজেন্সি ল উন্নতি উন্নয়ন ডেভেলপমেন্ট প্রোগ্রেস প্লাস হরমুল তা ইসিয়া মিন্স লতা ট্রান্সপোর্টেশন ইসিয়া মিন্স ইসি বন বা ট্রান্সপোর্টেশন মিন্স আমাকে ট্রেন ট্রান্সপোর্টেশন মানে দরকার লগে লাসন মাসি ওয়ান ল মডার্নাইজেশন ভান্তা চুবতাই সিদা ক্লেম থুলো রাজধানী ইন্ট্রোডিউস থুলো আকো ইন দ্য কামিং ডেজ মেবি মোর ডেভেলপমেন্ট ইন দ্য লা রেল ট্র্যাক লা পেন রেল স্টেশন লং ইসি কে মাথা দো মাটি হ বুলে চুজোর চলাং তুমি পেন ইকোনমি লাম সে মাগিপো বাং নো না মুদে লসন সিম আরুম বাং রেল তো মচিলাম পা আঠা বাং ভারে শপিং মল লসন পিনে কিম না সো দ্যাট লোকাল প্রোডিউস হে লোকাল প্রোডাক্টস পিনে হরন মুখা টাক চিয়র চলাং নো মানে ট্রেন কা চং হং হর বাং পিনে চনা পন লক পো লাসো মুদেল তা কেবানি ফাসিবে দিস আর অল প্রোগ্রেসিভ সায়েন্স লগে
2: মে পিলো ফাংচো গাইলা বংসলাম ট্রেন কা চলেং কা চডা মা পুথাক লা বংসো পুথাক সিনার গাই কো পিসি পুজি
3: ট্রেন কে আতি মানজং সি দলো পাবলিক দি মানজং সি দলো পুটা ট্রেন বাং কা স্টেশন লোক সাং বেকপো সেটা নিলি তুম কি পুদামজি নিলি কি পুদামিমান পোহাল যে কমামিয়া রাজধানী এক্সপ্রেস কে সাং নাই পো আজয় নেপেন আকাপ্রে কেনাং সক আইসু অটোনোমাস স্টেট আলাম পুন টুফিপুর এ আর্টিকল ইমপ্লিমেন্টেশন আলাম লাসো পেন পুদাম দে পেন ট্রেন কে পাসাং আল্লাম পুদাম চট বাংকে লা বাংকে নিতুম ইনিং দুগদুন্দ আপনাকে নন ইসিলাম পুদাম যে সাব স্ট্যান্ডার্ড মতে কন্ট্রাক্টর তো মানিং সে মেমে পুরো তাংতে রোড কনস্ট্রাকশন টোয়ার কাছে লেং লম্বা কি বুয়ে লং বাংকে মেমে জাতি পালাম সে আলাং একটু বাকলাং নামল তেবন সেটা কি পি কপাজি আর এহেম ফু বাং মালুমা alang tuma sarkar tum la kache langlu nangji ka.

0: control nang ji damage control pa hisab lo lahai ba galang tum kanang sot pusni tum pulam ji athema yong si kam pilo contractor phan pilo lang le claim theda par ke pulo that should not be the end alang tum follow up donang po ke pa mesen ji phan yong sa so contractor he no pulo te blacklisted nang po apa ke me a kam pa claim ye pha lang tum control alang tum reading si ji bi nang ji yong se la po lang on lord so lang tum pang ko chot pu bang ni tum mang la mang ke ending samun de
1: labang support hak phangcho ke hai la pen ke la pusinar ke hai ta ning ji lo kurusar ko bisining ji ji
2: alo non tatan mo pen ilitama bjp general secretary phangcho sanghu alang lin pulo rail connectivity labang ke achensi li tum thek long lo he mo pa koila engine pen non electric karenan la pen track amukha double track wang bom lo la hai ke ilitama change thek long lo la pen apen ilitum ke charli usumar ilitum asumar punoi bang asumar punoi a nona bangke mumbai ke charli do mumbai charli do delhi charli do pen la akhe lo ke charli belek state charli tumta train communication pen bangke damphun bang phun lo apen a train mang do pick non ge aprangge train kom o lage hala sot bangke ilitum bangke ag gdp growth ta ve ajat ta ve lapen economy tum a vidalam hengnu umati di sita non bang a chance bang lo lapen non bangke la gdp pule pu ta itum ta world largest ke 6 position long sido
1: me pek
2: la si kaddo ko ajak bostu theklong le deta he hedi anta sita paju pen mang bo non mizoram ason railway aizol along an aprang ningkan ko an pen ke ladak chileng le la tumko an ne kisung ei flight e kadu wege chitha pe don ei bus pen wang pusita la so dakta dui din nang je aizol pen dak guwahati an ge wang je pha ei la pen hala dak muni tom mang ke ekdom sung piglo hala so mang ke sita non mang ke la so ake joy bang theklong la sit angku nang ohla non la good strain amukha itum aprang di phulong hadi good strain aprang non bang la আদিম পেন আজাত পেন লাহাই থেক লং লহে সিতা বুকাজান লামদিং আন সিনন গেদি ইতুমলা লাপিনে নে হরমু পঞ্জি বাহিরা আল লা বাল্ক কাউন্টার টি পন পুলো দেদি বুকিং হাডাক আন্দাম নাং ককতি লাসি লাদাক পা ডেভেলপ জি নন দা ডেভেলপ লহেদি আপ্রাং পেন গে কোন ডেভেলপ ল সিতা লাদাক বাং ইতুম আকতে বক হাদি কারবিং লং লাগে এমপি ভানসি পুন্ডু নাং কক পক লাসো কিবা বাং কে ইতুম আকতে বক নাই স্টেশন পুলোতে দাক দলদলি কালিতে নীলালুং আসন লং বাং আসন ইতুম গুড স্ট্রেন্স বাং বাহা ডাক পেন বুক লং নাং জি লালুতে ইতুম চজর চলাং অসুবিধা আদি লাইল ইতুম আকে জয় জয় কে পো নিমেনা মাতা নিকে নিমেনা মাতা ফুলো তার মানে নি আঝাক হরমু পঠাইব মিতি মানে নিহরমু বাংলাদেশ তাক দাম জিয়া আল্লাম দো সেটা দাম লে দাদ লাস্ট নিকান হিনি হরম আপ্রাং হেদি নিহানসো দুবাই দামলো আমপেন ফরেন ট্রেড লাইসেন্স পোহেদি ফরেন ট্রেড লাইসেন্স মাংকে কার্বিয়াং বংকে নন মাতকে নি ইনভেট লাং বং নিলিয়ে চে থেকলং হেদি লাসি নি বাং নি লা নি ক্যাপাসিটি লা আন্দো এ সিতা হেদি ব্যাং পেন গাছেরা ব্যাং নি মেন পেন গে পন নি হালা দেখ সাপ সাপ সাপ সাপ নি কমিশন হাই লং দুন দুন লাহাই আকে জয় তা নিচে থেকলং লোহে লাসি আংক নন লাদাক বড়লাং ফে অত বড়লাং ফে তো লাদাক নীলালুং আসন দলদলি আসন দোকক বলতে হেদি লা আনসো সে ইতম হরম আং তান নাম হেলা
1: মেপে গেলাম মেপে গেলাম এতিমো কে হাই লাবাং সলাম নন লাকে থেকে ডিঙা তুম লাপেন কে এলি তুম হানাকে যা পো তুমি অংশ লাবাং সো ওভার সাই পেন আনো সে আকাং তুই আং হয় লং পাং নিদুম পেন আলং নিদুম পেন চিথান চি মুম লোপুতাং তিকে মেসেন জি আং রিং নাং ক্লাং ইমেনে লাবাং কে নট কে থেকে ডিং হুই সিনি পো লাপু সন থা থাকসি আজাদ হিন তা এলি তুম আলং রিয়ার লো এলি তুম বাব দেডা লো চিং থুর জি প্লুতাং তে চন মোবাইল আবার সাইতে দু নন বাং কে লালে আবি প্লুতাং রি তুম বচিং থুর হিন তা আরুন ই পুসি মাথা নন লা মোবাইল লামা পুথা ফাং জো কে হাই এলি তুম আর আর লো লাপেন কে লিতম লং রিয়ার লো নন ইল তুমা ডিস্ট্রিক্ট আর লো তুম রং রু বার লো আন লাবাংস ওভার সাই কে মে কাহে নো লাম সিরা সব সু ইনসাইড আতে আথে বা নন লাবাংস ও গোবেন নিকান ক্রেহনি কি চারি আং বংসি লাবাং হাই ওয়ার সাই তানা কে লি লো লাসি লাবাংস পুথাক রাদা ফান কে থেক লং লাপেন কে রাতু ওয়ার সাই কে লং লিয়া পুথাক সব নি জিতা
3: ইন্ডিয়া মতে ভারত জংসি পিরথে লং বাং দেত পেন পাঠাক দুনসি এ ফানসিং পাচো খাক প্রং নাঙ্গি ব্লো তাংতে আরাত সু দু আনাবে আনা তুম বাং ফান্ডামিক কাম পাচু ক্লেম প্রু নং জি লাতুম বাং ফান কুপিয়া সাই কিছু ক্লেম পুলা সো আলাং কি থেক হরম পা থেক দাপ প্রাং নং জি লাপেনতে আলাং ফান আনিং রুং সি লা সোয়া সাই আলং পা অট সি পানির সি পেনসি পা থেক দাপ প্রাং পেনসি থেক লো বিদালো প্রতাং তে লাকু পিমালাং নিং থেক লং

0: si adhar chu opening nang bunar dana pogente putra tak tala so mobile nang po kalite website nang po la so banga phana ma pilong po ke tawar nang po tawar lo pinang po ke karen nang po karen apel long po pota solar nang po solar pen kalite tang electricity pen lomba koila pen mang po anke non latest patum yetum dikalam si notification la lam tang tanchot pon ke bona karbing long mata hedi ho all together 154 new mobile tower sanctionelu la so prang kuna nama duwan mang dulo লাকে স্টেট গভর্নমেন্ট পেন বা চিফ মিনিষ্টার সদা লা তো ডিপার্টমেন্ট তোমাকে পোলাম ল নন আঙ্কি পোসাই দিল লাই মুখা বাঙ্কে
1: নর বাঙ্কে ফাংচ সম পাতি সন কর জতি নরকে 5G 6G তা নাগে লেজি আংরি ন পোসন সি দলো লা বাংসো পেনাগা না আংকাঙ্গার লগে কে থাং দলো ইতুমা লং রিয়ার ল বাঙ্কে এমতে
0: ইতুমা লং রি লং তা লা সো মুনাং পলিব নন মাকে দম 4G বাসি বেশি অ্যাকটিভ লাং 5G বাং তা লা টাউন এরিয়াস মুখা লা পেন সাব বাস এরিয়া মুখা সুলিবম লাই লা পেনতে লা সো হরমু পিপল অপনতে ফাস্ট পুল আপন মাঙ্কে 2G 3G পেন ফাং মতে লাসো বাং ইন্টারনেট ডেটা মুখা বাং লাসো বাং ফ্রাপ পিকো মানে সব হরমু তা মিদিও দিল্লি পেন কা পাচ্ছি লেং কি পাপার আপজে ফান না লিমানি ফান কমপ্লেন নন ইমিডিয়েট পালি ফান পোতাং তেলা সোয়া সার্ভিং মা ফাপ পি নাই মতিও হেম তরলুন পেন সার্ভিস কে লং সার্ভিস কি পি বা কমপ্লেন কি পি বা কোপিনি সো ইনফরমেশন কি লং ফান মা কি চাট ফানসি লা 5G পেন নন কে ট্রান্সফর্ম পর 6G এন বাং টুপো লাসো সুবিধা পিলো
1: ফাংচো কে হাই আক্ত নলম থে থান লল মে পিলম লো রাত দচিনি পো নন সিনার কে হাই ফান কা জো জিলম ফেলপ না মোবাইল লম থে আল গিনিং জেলো নেগি দ্যাট পেন ইলি তুম আলং রিয়ার লি তুম মনিট আতুম এ জং জুং কা কাই তুম জং জুং আলং কোয়ান সি কে লে লে তাওয়ার কোয়ান সি কে লে লে মা লাপেন কে মোপেন 2G 4G লাপেন কে নন 5G সালামা তা পুথান লো লাপেন আধার তা আলম দা পচেরা দুন হইলো লাপং সলম থে কো পিসি পুজ
2: ফার্স্ট কে ইনফরমেশন টেকনোলজি আলম সি আহো থান বম লো লি তুম লাসে আসলাম প্রজন্ম তানি তুমটা ইসিয়ালাম পুনাং কক্প কংগ্রেস আছেন বেনটা অর্থে কেদামতাং ইন্ডিয়া প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী আলাংলি মো আপ্রাং কুপিসি মানজি মা পোলাহাই সি ফার্সাইটেডনেস কেদু পেহ জগনি আলাংলি পেনসি যে কম্পিউটার অ্যাপ ইনফরমেশন টেকনোলজি আলাংলি পেন ইনিশিয়েটিভ পেনসি পিনানি লান উন্নতি লাকে সিচুয়েশন আর ডিমান্ড পেহ জগনি সি লাকে অটোমেটিক্যালি লাকে নাং ডেভেলপ লাকে লাসো সরকার সো সরকার পোকালি ল লাকে অ্যাকর্ডিং টু দি ডিমান্ড অফ দ্য সিচুয়েশন আবাসী লাঙ্কে ডেভেলপ লাকে লাকে তুম কাদু কবিতা এনজয় লং লোমাদের তুমটা আসলি লং ল প্যাঁকো পুল যে সোলার আপনকে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এলাম তা যে আরং তিন আরু তিন আদন তিন তা যে কারেন্ট দোনাং জি পয়জনে সি কিচিং সি রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতিকরণ নি তুম কংগ্রেস হুলপেন চেং লাপেন নন আন্তা লাবংস গ্রামীণ বিদ্যুতিকরণ আসনি পুবাঙ্কে আমেন হয়তো লাং তুম লালো ঠাই মানে লাগে পরিবর্তন পালাম লো পদাক পুরুয়া ঠাই বে তেবন সীতা লাবংস ইনিশিয়েটিভ এন পেন জয়নি রং রূপান্তা কারেন দল আহক নন অকুই শিলাম যে থান নামে না যে আলার নিতুম পুলো যে নেশন ফার্স্ট আহকলাম লোকে এই তুম মন্দিত লো পর্যন্ত এদ্যাত কেচে রায় এদ্যাতকে উন্নতি বাঙ্গে কেনাং সব লো তাছে নতিনটা উনতে নেশন ফান বাঙ্গে কন্ট্রিবিউশন পিনাং পো তেবন সেটা দাগ সিলাম নিলে কি পুদা মিলাম থে পান লো যে সোলার এনার্জি কে লং নং ইয়া জয়নে পেন এই তুম কিদুক যে ধারা তুম সিক্স শিডিউল ট্রাইবাল লং লে লবাসো সোলার প্রজেক্ট বাঙ্গে জয়নে পেন আসুরি সুরি আচ্ছি রিয়া লং লে পদাম বাঙ্গে নি তুম নিং অলা দু নং পো আথে লাসো অল্টারনেটিভ দো এলি তুম দাক বর্ডার ইস্যু লং তা হচ্ছে বহং চার্জ বোধ লাসন এরিয়া লাসন আর ডিম লং যং সি ক্লেম দাম পেনতে এ সন আকাম কনস্ট্রাকটিভ এসিয়া আলি লং পো লাকে তুম সোলার নিজি লং পো লাপেন বর্ডার আলং ডেটা সেপ পো লাপেন এলি তুম কি দুঃখ কে বয়স কান নিকান ফারু ফারু পেন নাং ছুটি কি সলং লেটা এলি তুম পেন বা দাম যক প্লট পো লাসে লাই হই বাংলা তুম লাং পেনসি এ তুম লা সিক্স শিডিউল ট্রাইবাল লং লে প্রিজার্ভেশন অফান প্রোটেকশন অফান এ তুম কালচার এলি তুম অনিম রকম কাদু কবি আসু কিরিম বেতিয়া ফান আলাং তুম মাথা পান চাত নাঙ্গি পুষে নিলি লা বিজেপি সরকার ফান তা নিলি হিন পেন মানে কংগ্রেস হিন পেন তুম ফান জং পঞ্জি
1: মেপি গলাম ল সিনার গাইলাম সলাম থে কুরু সার গাইলা বং সলাম থে আলাং ইতা পুলো আর মোবাইল আপেন আধার লাম নিজে তাং রল আপেন লাপু সিনার গাইতা নিজে ল নাং কেথেকলং আতেন তো কপুলো ন ইতুম লং রিকে থেকলং আর জানাতেন ইতুম নন মার্কেট কি দলম বম মোবাইল আপেন কেলা আধার আই হই আবার সাই লাপেন কে আকি মিয়া কাহিনু
3: মোবাইল বাঙ্কে নন না জামানা বাঙ্কে মোবাইল বাঙ্কে আমি তিন সিদো নাই গে ইনু দ ইসিসি গালি হিনি নিগে থম থম সিদো নাই লা আনো মানে মোবাইল লং পেন ইলি তুম কাইউস মানে

0: আকে হেং নো ফান গালি দেয় দিলি হ্যাঁ আঝাকে বাংকে জেনেবা মোবাইল হিনি দোনাই পদিম তা যদে লাবাকে নেকে 4G লো হুলাইছি বাংকে 5G লো 5G বাং পিল নে বাং ইন্টারনেট ফাস্ট নাঙ্গি হাডাক ইনফরমেশন আঝাক বস্তু কেলং নাইন দো হালা ডাকপেন হাডাকপেন নাকি চার্লি নাইন দো হালা ডাকপেন নে আলং আলং নে পিনে পিনে বেপার পুনয় চজর চলাং পুনয় পিনে আপনাকে চার্লি জি পুনয় পুনে হালা ডাকপেন নে লং উপ লাদাখ 4G পুলোতে আসা বো ইংল্যান্ড চাতিতি লাসে হালা ডাকবাং ফার্স্ট উপ মেন মেন কথেক লং প্রাপজেন নীতি লালো আমপেন লা নন দিন মাংকে কিছু জ্বর কিছু লাগবে নন কে ই মার্কেট ই মার্কেট মোবাইল ব্যাংকিং তাহ নন মাংকে ইটলি তুম ব্যাংক সেন দাম মাংনে টাঙ্কা সাংখা চে ট্রান্সফার জি ফান্তা এটিএম দাম মাংনে হ্যাঁ লাসি লাহাই বাং মাংকে নন মাংকে লাকে মডার্নাইজ লাসু আজুক বাংকে লাহাই বাংকে দোভেক নাংবুম ইতুম লাহাই যংসি আবে বলতে ইলি তুম ইফি চিরু রংপো নন কে নাংলি আপ্রাং প্রাংকে ইলি তুমকে পোস্ট অফিস লেটার সেটার পেন লাম চিংকি জি ফান্তা আকে লু তুম ফান্তা ইলি তুম লেটার টক নাং কে নে ডাক টক নন কে টক নন মাত থেকলং ল নন মাত কিলু বাং নন মাত লাং লং পক লাসো বাং বাংকে লাকে ইসি ইতুম ফান লাই দি চাক পুন ইলি তুম আকা চিং থুর লাতা ইসি আং থেকলো লাপেন ইলি তুম লা বাংকে আহাক তোমাকে থাং বাকবে নে লা মোবাইল আলাম দা নে বাংকে ইলি তুম কা ইউজ তুমি হেঁদি আঝাক তোমাকে মিস ইউজ দাটিতি সেটা আকে মে ফান ইউজ পড়োতে লাসন থট আকে মে ইয়াথে কাদো বেকে ল্যাপটপ সেপটপ কম্পিউটার চেনাম এরুন এ লাসি মোবাইল মানে কাম পাচ পে নন আজুক বাংকে লালো নন আঝাক এক্সাম মুখা নন কে কিবা জেলা গুগল মিট সুসুল গুগল মিট তাহ পিনে নিয়ে মিটিং মেসেন মেসেন মিটিং মুখা হ্যাঁ আকে আকে হিলো পেন না একদম আকে থেকে রে তো মানে চিংকি লং ভান্তা বাং ইসি গুগল মিট বালা বাং মিটিং করি পো ইলি এটেন নং লক তেতে লাহাই তা আঙ্ক লা ইলি হ্যান তো কক পান্তা বাং থেকলং লক আঙ্ক বাং ভান্তা ইলি থেকলং লক হ্যাঁ ফেস টু ফেস চিংকি লং লক আসন লাসি মোবাইল বাংকে লাকে ইসি কিবালো নন আকে বাংকে নন জেনারেশন আতম ফান বাংকে মেপি গেলাম নো আথে ইতুম আমপেন লাসো মোবাইল পেন জয়েন ইলি তুম হু মেন তু তু আকাই পেন ইতুম ইনফরমেশন মুখা কালেক্ট লং ইলি গুগল লং দামলোতে টাইপ লোতে নাংক্লাং পপ ইলি থেকলং লগতি লাসি আমপেন আজাত পুনয় মানে হেদি নন বাংকে লা মোবাইল নন হেদি মানে মাজক পুন নাং হাতত যংসি মোবাইল আবি বলতে অ নন আসন ইতুম তুমা আসন কিবা বাং ইলি তুম বাং পঙ্গু দেজি মোবাইল আবি বলতে লাপেন তাবার বাং লালো আপ্রাং বিএসএনএল পুলো বিএসএনএল পেন বাংবো মাংবো বিএসএনএল পেন সি মোবাইল কে কিবা তো আজাদ নয় ইতুম লা ডেভেলপ ইল ইসিয়া এভারনেস কে বান ইগে বিএসএনএল তুম ফান চুরু নাই গভর্নমেন্ট তুম ইনিশিয়েটিভ লাগে নন পুপেন লিল হু আপনার পেন জ্বালাম পেন আলাং ইলতুম সিগনার সার আলাং পুলো রাজীব গান্ধী দিহু কম্পিউটার বান ল লাসি নন কম্পিউটার বান ল মেপিকলো ইতুম চার্লি লং পিকলো আঝাক ইনফরমেশন মোখা ইতুম কালেক লং উলো আঙ্কো নন আমাকো নাং ক্লাং থুলো এআই এআই পেন আঙ্কো পিতো নাং ক্লাং থুপনে লাসি নন বাংকে লাকে আঙ্কে নং রোবট নন ইলি তুম নিলিগে খেতি ক্লেম ফিল লং আঝাক ইয়াক থেক লং ল নন বাংকে ইলি তুমি হার গে বার বোতা একদম মুনিত সি কিবা দাম জি বার্নাং ককতি বাংদিমকে ড্রোন সি ইউজ ল ড্রোন পেন সি বাং স্প্রে দামে করি পো লাহাই থেকলং ল লাসি নন বাংকে আজাদ পুনয় পিরথে কাছে চেঞ্জ লং হেদি চে চেঞ্জ দুন থেকনাং পো
1: মে পিকল এ তিমো কেহাই ফাংচো কেহাই লাপেন সিনার কেহাই লাকে চেং সি আংকু ইলি কুম খাই মাই কাচিং কি কাচিং ওয়াই বাংকে নন কে লালিং তো না
2: কুরবান টু
0: কুরবান টু কার্ডম
3: রেডিও কার্জুরা তো লাপোলা পর ভারত সরকার নিকান ক্রে হিনি কিচক পুলো বাসো পুথাক ইংকুং সি কিচিং ওয়াই আজামেক কে যা বাং প্রদীপ রংফার তাপেন কে চিং ওয়াই লঙ্গ দুনতুম সারসিং ফাংচু সুরেন্দ্র সিং না তাপেন ক্রুসার টিপু লবাং সোজে মেক নতুম অর্জুন একটাং ল লবাং সো কিচিং ওয়াই আজামেক আকাশবাণী দীপু স্টেশন পেন পিনি সে কেরত কাপচে তাক চেং লাং আদুন ফরজুক সিনং মলসিং ক্রগিলুন নেকায় আলং নাং ফান পুবাংসলুন তাং তেরজুক সিনং লবাংসলুন

rajasik food punon lapen satvik food punon ilitum chuchedet nangji lahai ke ilitum a ok arlosi ipaheno etpo lasi ilitum jongsi yoga klempen ipu chipang samverji pulote ok chuchedet nangji athe inglonga ok pen lang ok ke yoga ke klemalong ke heno pusi pukoklo non ilitum chathan ponsina vegetarian diet pen ilitum apan aki meke vegetarian food ke litum apan ipahojom dapo lapen penang anamoni datum vegetarian kicho pen penang an energy long vegetarian diet ke ilitum apan heart disease punon diabetes punon asthma akiso pen punon blood pressure pen punon ilitum apan ipajok ilitum matha nangni ok chuche det apot আকে চুমি আসন কে আবেলোপু আথে পেরঠিয়ালং কো আনলুনি আসন আসন আকে চুমি আথে সেরে কে অং ইলি তুম কোসন সি ভেজিটেরিয়ান কিচু চার্লি নংজি লাকে ইলি তুম ভেজিটেরিয়ান ইয়োগা ক্লেমজি পুলোতে ইলি তুম আকিমি আথে সেরে আহান বিন গ্রিন নাট লাপেন সিট লাপেন গা খের পেন কা বুনাই আসন সি চো নংজি ইলি তুম থেসেরে পেন তা পেনাং আন নিউট্রিশিয়াস ফুড সেমার পনমি লাপেন আর্নিবাং তা ইলি তুম fresh vegetable si enangji lapen akhe no ahan pen chepa helu nangji lapen aphi yoga ki klem atum ke hor en edet nangji athe lahai ki en pen ki ibang along pen nutrient ipa vedet ti lasi yoga along ke hor en edet nangji adun thu ilitum arni si along glass cap kalite glass krehini an langjun vernangji lapen anchuche aprang apor achitim aprang si langjun nangji ilitum kithor pen glass isi kalite glass hini alang junangji athe ilitum chini pon penang anamonet atum ki langjun oe lase kithor pen glass isi hini alang kijun lata mesen alamlo adunthu kicho kijun nangji ason lake ilitum arni wangta chopang len jin nangji lapen kicho ason ta heje pame nangji ইলিতুম কিচু কেপাচাত কে ইলিতুম আফান ইপাংক্রাং দাপ্রাংপো লাসি ইলিতুম চুপা মে পুলোতে ইলিতুম আফান ইপাহজম দাপ্রাংপো আথে ইলিতুম কে কিচু পেনসি জাকং কেলং লাসি ইলিতুম হোডাইতা কিতং পেন কে চোনাংনি আরন পেন লাংদাম লোতে ইলিতুম ইপক আলং ফান্থ ফোকেপ কে আনল ফান্থ ইংকয়রা ফোকে ল্যাং ইলিতুম জংসি আন কিচু নংজি পেন আকি অং চোদেত পুলোতে লাকে ইলিতুম হজম পামি উন এদেত পো লাপেন এবং আর্ডিতা এপা দো উপো লাসি ইলিতুম হোডাইতা কংচেরা হুৎসি চুচত নংজি ইংক্রাং লিং পেন চোবর ই নংনি লাপেন জংসি আন চুচে আপ্রাং ইংচের জেন পুলোতে স্নেক সাসন চোদেতা চক ব্যালেন্স ডায়েট লতা এফান ই অক এপ্রাণ এপা মেসেন আথে লাদাক সালাদ হান পার্বো থেসেরে কখে রো নাচ আসন দু লাইকে দায়িত ফান মি উ আসন লো নাদুন্থু ইলিতুম ননলম থেক পনলং আনচুচে পেন ফাস্ট ফুড আসন কিচু লকে অক প্রাণ আফান মি উ এ আথে হ্যামবার্গার্স পিৎজা জ্যামস জেলি সফট ড্রিঙ্ক আইসক্রিম পুনন লকে কিথু কে দক দু ও লাপেন কিথু কে দক ইচো কে এ অক প্রাণ আফান কে মি উ এ লাপেন আদুন্থু সা লাপেন কফি কেজুন তা ইলিতুম উন পুলোতে সেবুপসি আকিমি আথে লতা ইলিতুম অক প্রাণ আফান মিউ এ আথে সা লাপেন কফি কেজুন কে ইলিতুম এবং আলং কেলোরিস এপাবাদ দেত ইসন কচিনি নংজি কে নংসট কে হরসুন কেলক কিচো কে এফান মিউ এ লাকে ইফু তারলক এপাংচোজি পুলোতে হরসুন কেলক চুচে দেত নংজি লাকে ইনুট রিসার্জার ডক্টর রবার্ট বেক কেথানা তেং লাংদাম পুলোতে হরসুন কিলকে ব্রেন পয়জন পুসি পু ভেগান সাইড এফেক্ট আলাম তামে নন ইলিতুম ইথিথিনি চেথান পন সিনা ইসন কে রেশিয়াস বন সিতা লাকে ইরুই পেন প্রাই টু এজি মেকেজাং থেক থে লতা ইলিতুম জং সি কিচু পাদের ডে এক্সারসাইজ কি ক্ল্যাম পাদের ডে লোতে আজু মেকেজাং থেকবো আদুন্থু আনচোদেত আফিতা ইংচির লেমদেত লাপুতে কংচির আহুতা চোদুন ও ও নাংনিল লাপেন কেসো আংথে কেবেন ইং ই কাবি আথে ইলিতুম চিনিল ইং ই দলতে এব্যাং আলং কেমেনসো দোকক টিটিক লাপেন আজুৎসিয়াবাং আর সেম

0: ipawi athi ipang arsem lote nahok le dam du sita arjang vetvidet po lapuan si kangton iklo
1: lapona pona letum ok pranang den lo pen pretty hanse pigethan thesire ke chu pen yoga phan kenang sot pola mo so alam jira jlong ek tang lo adun thor juk sina sang pi mara jam meg long pen rohila rong pi pila pen ke sang vai tron piang bong chi hu chi pu কচি হচ্ছি এলাম থে পিলাম কে ইন বেহা কে ক্লেম পেন হেমটু ইসে চিপাং পুলমাসু আপুথা তং তে অর্জু সিনা মাসু চি হচ্ছি পুরে যেমে
2: পিনি ইলি তুমলং হান কি জ্বর লাপেন হান কিরি আবং পি আলাংলি সামি সাংবাই তেরন পি স্টুডিও আলু কাচু হ্যাং পেন আলাংলি দেখ কেবে আপদ আলাংলি ফান কার্ডম পি পিজের ল কার্ডম হান কিরি লাপেন হান কিজর আলাম থি চিংকি চিথানাম দিয়া প্রাং নাংলি হেম আলাম ইথি থিনি চিথান থেক জিমা
3: রং কে হা বাকপানি বাকপানি ভেনতেরনা রং নিলি পো বাঙ্গা বেল নিলি পাই বাঙে দলাম করতে বাংকে বাংথ্রকসি বাহিনী গেথি এলো নন বাং ফেল নন বাঙ্গে দোকে
2: নাংলি কোসন পেনসি হান কিরি মতংতে হান কি জ্বর কি ক্লেম চেং লক
3: নীলি কি ক্লেম চেং কে হিনি আনিং কানসি কি ক্লেম চেং লো ক্লেম বম নাং পুতা
2: হান কি জ্বর কে কো সহি চি সঙ্গে কি জ্বর উন
3: আপ্রাং কে জ্বর চেং বাংকে দাগ রং খেলান দি ফুলংসি কি জ্বর নন বাংকে সানকুরং লংসি জ্বর দুন বম
2: রং খেলান কে নাং দি জ্বর উন কে হাদা কে এ আপর বাংকে কল স পর আদাপ মতং তে লুসুনি তা জ্বর বম পুয়া লমা
3: লুসুনি বাংকে নীলি বাংকে জ্বর দুন দে লা আমি গাংসা মাহুত পেন বাংকে আপর মিশেন হুরসন বাংকে বাজি ইসি কালিতে বাজি হিনি লা সলমসি নীলি কে বার বার
2: তাংতে নাং লীলা বাজি হিনি মানতে বাজি শিলং কে বার পেনতে এ আর্নি গাং সামানি কে কো আনা পরন সি নাং লি হেম কাছে দাম দাম ল
3: আর্নি গাং সাম হেম কে দাম দাম কে নাং সাই হুরসন কে দাম দাপ প্রাং ল নাং নেরেম হুর বাং কে দাম দাপ প্রাং ঠেক থে দেলো পহলাই সনসনি আহান পা নাং নাং পপ দু বম পো নাং দুন কে নাং দুন এনো নাং কো বাং কে আসি আপু সু জল দুন বম সি নীলি দুদুন বম রহাদা
2: লীলা হায় হান কে কোনাত পেন সি নাং লি কে ওয়ান ল
3: ইরি দু আমকে আহুত পেন কে লাজির পিজির পুতুম পেন নিতুম চেহাং প রিদাম প আসো হাবি দাহান সি গিরি দাম সি আঙ্কে নিতুম হেম বাং প কে নাং পা পেং প আর নিগাং সাম এক বাজি কালিতে দুই বাজি পেলেতে নিতুম কে বার ল
2: তাকে নাং লিলা সো হান কি রি দাম দাম কে আদা পি কো আনা পর পেন নাং নিতুম হেম বেং কে বার বার ল
3: আহুত পেন কে আদা পাঁচ বাজি জিরপি জিরপু তুম বাং চিপু ফেরেম হুর বাংকে বাস বাজি হুত পেন বার পো কো জংসি বাং দের ক্লুই হুত পুলোতে ছয় হাত বাজি লমসি দাম দাম
2: সো হান কিরি দাম কে হিলু ও পজ তে হেম বেঙ্কে মেনে কিচু সন কে কো সন তিনি তুমি কিছু পন পন ল
3: হিলু বিং সন দাম পুলোতে জিরপি তুম পেন চিথান এট পো আর দাব থুল দাব প্রাং পো লাসি হান আন চুতুন পো টিফিন পেন চিথা পঞ্চম পোলাং চিপন প আনসি ইতুম দাম পো আঙ্কে হাদাক আনেরলু হান রিতাং এ জাত এলোতে আঙ্কে হাদাক সি ইলং আদিম ইতুম দু প আনসি হাদাক সি ইতুম চুজি জুনজি দুজি দু চেত লোতে আঙ্কে ইতুম হেম বাং প নাংলি রক পেন হান পা পেং প বেগ চিথা প আঙ্কে কো দোকান বাং হিছি যে বার থুপ
2: হাদাকে কো পিপি হান সি ইলং নাম দাম ল
3: আহুত পেন কে বাংকিরি রে হুসন পুরি দাম চেপতে হেনরু দুং কেক তারা লাং দুং হসন ইসন সাপ হান হেদি লং পল আনসি কি বান বান
2: হাবিত দাম তে কি লং কি জয় কি বাংকে কলসো হান বাংসি কি লং জয় কি কি ল
3: নন বাংকে কি

0: างปะเตปัจจุนำนางประมาณสิละหายาหาอารบัวหันบ้างปะเตติงนี่ปนปิละบางเกนิงยอดปนเบร
1: ที่ดังลีลาบาจาระหันอัลลูดังหอละให้ผูกุบีบันทากุบีละให้แต่จอดปนมา
0: ผูกุบีแต่จอดปนบอกบอกก็จอดปน
1: นั่นแต่ละให้อัลลูกุบีเป็นกันดังลีกนัดเป็นสีไปกะรีวันวันหรอ
0: ผู้ดักดิผู้บูชาระลองเป็นสิปอนบอม
1: อ๋อละบูชาปีลองเป็นสิ
0: บูชาปีลองเป็นสิปอนป
1: อ
0: เสียดักสิยอดามปอแต่เคฮุลเซลดอร์สินังปีดุนปอฮะบิริกปุโนยมาอาลูปุโนยบันดาโกบีพูร์โกบีละเฮียฮุลเซลดอร์เป็นสิบานังปีดุนป
1: อ
0: สิยอดามป
1: อนั่งดีละบูชาเป็นกี่ปอนเอกุปีปีฮันสิกี่ปอนไ
0: งอันทารวูอันเคฮิปีเบฮันดีla sion na ling do ba sion ko pima na iklang hedi
1: la
0: si pon pon
1: ilahai behendi tang ho hantarwo lai ke mi thang long ta ka tiki do jibo
0: o hantarwo lahai bang ke la ta klem der klui klui mati ar leng tum ke ma si kilong la an trap o ede la bihari tum long bang ke ba ke klem trap jin jin ma si kilong trap jin pon ke la tum bang paklang tu dap prang di tisi
1: dap pasi pon ang kopi pon ang
0: kopi lo
1: hipi dah mau biri bihari la pengke toy te
0: talo
1: nai lo bihari tu malong pen lai pai kari kewan sinang dalik long ke ong ma madan deh tu arling hijana tu malong ing tong kang hor tu masar pimar tu malong pen pai kari ke enun sinang dalik ong macam tek long lo
0: arling tu tanon ke tek ulupo la ang tong pen kang hor tum long ta hul sera do lo ping thom pen ing koi lo bihari tum long ta la son thak thak lo
1: isi vela
0: ama si arleng tum long le van sita la tum long ta endun de ang comment tu ne arleng tum long phodun de pulute bihari tum long pen si van de
1: ten nonang ni kidam tang anang bong ke komat tum long pen bang si bisi han ke wan ke ong lo
0: no nang ko kidam tang an ke mi thang ri de pen ke bihari tum long pen si ke wan si ke ong
1: ini la tuma long pena sab sa dormi mu chot ayat loma
0: ador bang ke isi ver sita la tuma long ang kevan pa prap chetiti masi la tuma long si endun pa prang rong ati
1: lo tuma bang misen lo nang li lagi klem bang ke la pen ke la so ka bang ke nang li deng lup sang li chipu kok lo pot
0: ni deng lo pu masi kai ta ting ni de lo la bang ke bang hem le da mo ma ni hem le chidu no sita polo te chi chi ni lo jong he thur se le sita me thur bor i bor apo thur po kedam
1: misen lo nang di mene han ki jor pen apo an hor mu da chiri long lo nang li hem chi kim long lo tv tv je nam lo fresh je nam lo le pen ki piri misen a piri han ki jor pen si
0: alo sketa je nam lo armari je nam lo
1: ge guest je nam lo
0: guest je nam lo la hai han ki jor pen lok lo ni
1: han ki jor pen lok su nang ni la hai kiri lo di miang chot lo nang di business ke thek binong lo asi la bang nang liko and si aso dokan man si ke pathi ponji phanang li ninge hang dulang ma
0: ni ning ke hang sita un edel lo asi la pusi jordun bom lo na prang pen ke jor teng si hedi jordun bom lo nang ko ke
1: la rong long ki jor nang li chok pu bosi nang li ma thama ma nang tang li bozar pi long ni lita e kulat i hum bak ening tung pen la hai chi jordun tung duk ta sonang ninge hang du ma dipu la bazar
0: ta hatak pen ki heluving po ki wang ke dam la hai matha po non rong along ki yor si ki mi pu so si ning matha rong
1: mene da bang ke rong along bang ke nang li hema dum
0: a hema dum
1: mene utu bhara po nan te mi piyo plot mene nang li hitian se wang lo pote ki dam nam ki wang nam si ta me ki dam ki wang nam chi chu det po te nang li non ki do dokan ban ke pathi chot si kang tung lo mati di
0: pathi chot si kang tung lo ta un edet ke si nona teng la pusi do bom bo pol
1: ani ki mi bang ji nang di dukan mene la pen non pen mar har mu bun ta ong chet la pen ke dukan the chet la so ni ki mi nang di pan mar ni si bang ji si nang di ning bang chi paning ding nang pujo
0: chi paning ding lo ke
1: chi paning ding lo hok lo
0: chi paning ding lo kopi mata la dak pen si ki long lo pu pa si ni sa go ri so no si chi mata rong ma ni bang ta
1: nang li sa ko ri lo la ke hok lo
0: sa go ri lo
1: la lo la pen si ki chu lo han ki jor pen si nang li mar hor mu je nam lo jing
0: tan chu ye son an ta dak pen si chu nam bom chu bom lo la han ki jor pen si a ja da son ta ipi pu no iri pu no ma sender pu no ajar son si tami chung tung du son si tami la han ki jor pen si ni chu nam bom lo chu bom lo
1: tang te nang ni nong tum la dang non di phu gi du ga nang ni tum bang ko an lo gi du nang ni tum hemi si bang
0: no nang ko ki du bang ke ni tum ke

0: vi dan ka chipia putak radio krajo ratom labang so chi hu chi puta cha mek akashwani difu pen pinisi karot kapache tak chengla tang tiar juk sena labang so chi hu chi puta cha mek
1: মনে রাখা হাজার আসন্তা দর পেটল পুচিপুন এ ভি সিতামে এ অগলং সে দোলতে মা বই ফির সিতামে ইলি কিসু কিউন এ লাপেন কাপড়ে কাপড়ে আসন কি ফু কাচিতং পেনাজক ভি আকে নাং দোক লাপুতানো পিনি ইলি ভি কাছি পি লাপেন ভি আকে নাং লাসপুথা কাছে থান জিয়া ফান পুরা আকে হাই ডক্টর শ্যাম সিং সিং নার লাপেন কে মনে রাতুম ভি কিনাং জিয়া হুট ভি কাছি পি মতে কিরাপ দুন বের তিতিয়া বাং ফু থারে আং তং ইং তিকা থার আলং লিতুম বাংহিনিয়া ফানসি চুফা ইগলো লাসি ভি গাছি পি লাপেন ভি আকে নাং লাসপুথার ইলি জিথানাম দে ফ্রাং রেডিও নাংকার জুদুন সোলাং দোয়ারা দা ফান কারডম নাং পাজির ইগলো লাপেন নাং লিতুম বাংহিনিয়া ফানসিতা মে কারডম নাং পাজির ইগলো আকে হাই আতুম কারডম
2: কারডম
3: কারডম
1: তাতে আফ্রাং সি ডক্টর আকে হাই নিলি নাংলি ফানসি নাংর জুইক পো নাংলি ভি গাছি পি মতে ব্লাড ডোনেশন কুপিয়াসন ইগলো নাংলি থান ইগজিমা
4: ভি গাছি পি পালাম কে মুনিত আফান সি কেমিপিক কাংথিরজির পেন লাপেন সি কেরাপ কেথে নাইল পিপসি কেরাপ কেথে নাইল পুকে ইভি হরমুকে মিসিন আলং লে গে বনাই মে তাকালি লাপেন ইংলং লং বা থেংপি থেং ফাং লং লে কে ভাইদান পেট বা জন্তু জুনোর আভি লিগি পি মে কালি সি মুনিত আফান কেনাং সদাবি কে মুঞ্জিলি থেজান সি চিপি নাই জি লাপেন লাসো আভি কাচিপি আভি আভেদ লোপতে মুনি দা রেঙ্গন এইল আপেন কেনাং সট অপারেশন থেদুং থেদুং অপারেশন হতা আভি বাং আভি কি ই কে এন পেনসি লা অপারেশন উনচর জি সি কমানে আতুমকে আভিয়া ক্যান্সার আতুম দাদো সিকেল সেল এনিমিয়া পোতুম দাদো থ্যালেসিমিয়া হিমোফিলিয়া লাপেন লসনা থাক লিউকেমিয়া পোতুম দাদো লাহাই তুমকে আভি এনভার নাং জি সি হলাস আভি কে মুনিত হেজান আভি সি চিপি নাং পলাস সবসি ভি কাছি পি কে সি আকে নাং সরল
1: কালা হক পেট ইগলো মে পিগলো নাং লি ফানাং চুরো ইগলো নাং লি ভি কাছি পি কু পিয়াসন মা লাসো কে কুয়ান সি কে নাং সট মা লাসো পুথাক নাং লি কে থান কা পাজির মিয়া পন তাং তে আকে হাই আং তং নে লি নাং লি ফানস নাং আর জুইং তু নাং লি ভি কাছি পি আলাম আর জুলং ও ল পট সি নাং লি ভি কাছি পি চেং কমেন তু মা লাপেন গে নাং লি ভি কাছি পি চেং আহুত নাং লি কুসন সে হালা সুহুদ আকামা থা পে নাং লি ভি কাছি পি দুন গাং তুং মা লাসো পুথাক নাং লি জেথানিক জিমা
3: আপ্রাং সি কার্ডম পা জিয়ারলো নিলি ভি কাজি পিদুন চেংকে নিংকান সুরিহিনি রাসিরকে নিলি কলেজ কাচারলি চেং নিংকানলো হালাসো নিলিকে চেং দোন বাংকে নিলি লাপুয়ান আর ভি আর এলাম চিনি ওয়ে মহিয়া দিলে তোমার ডক্টরকে হাই ভি কাছি পি কোয়ান কেনাং সট মা লাপেন এলি তুম ভি মুনিত হিয়ান সি ভি জি পি সি তুম কিছু চেপা মি উঞ্জি পোলাই হু এলাম নিলে থাং চিনি হুন্দে সেটা নিলি কলেজ চার্লি বমহুত পিনিতা পিনপুর পোনাং খকপন লাদাক গুহাটি দবমা কে আছে তো জি চি কে আছে পুচি পুপু লাবাং সং অং দুঙা পর বাংকে ডাক কার্বি আং লং পেন সে কেলাং কার্বি তুম হা গুহাটি আন চেলাং ধাম নেই পুলসন দুকল পুলতং দে হা দা গুহাটি সে নং চেলাং তুম আন ফান বাংকে উন আন বাংকে তংকা মাহালে রাতবন থেক থে তামে বি বেন বাংকে লিতম রাতবন থেক পুলসো গাছে থান থে দুং দু লাসে হালাসো অলং সে নিলিতা কে চেং সি বাং নিং চি রুং দুনলো লাপেন পি নি আন বাং কে নিলি বাতাই ইংকরা হিনি আাত আন কে নিলি বি চিপি দুন লংলো নিলি কাছে লাখা পন তেং কে লাসং বং পুনানে কোনানে কাছে লাখা পন কায়দা দুকটা হাই সেটা বাতাই ইংকরা হিনি আন কে নিলি জেথেক লং লড়লো কাছে পি দুন লং লাসি মহেদ ডক্টর কে হাই কি পুসন সে নিলি তা এসে কাছে চার দু মনে তা তুম আলাং লং কন কে পিন পেন বাং ফান কে রাব দুন মেয়ে সন পুলতং তে বি তাই সনল আথে লীলা সো বি চিপি দুন পুলতং তে কন কে তে চে আথে লাক কিপি দুন তাং আন বি সিতা মেমো ফি চে প্লেং জি পুলা সন সে বাং থেকসার থেকসার তুন থান ল নি লিখে চিনি দুন তেং কে
1: কালা কালা এ না চরু এক পিলো নাং লি ফান নাং লি বি গ চি পি আহুত নাং লি নিং কামা থা লাম নাং লি গ চি থান পাজির মিয়ে পন তাং তে লাপু আকে হাই এ ডক্টর আকে হাই ফান সিনি লি এ পুথত কার জু থুগাং তুং তাং তে আকে হাই বি গ চি পি মুনি তুম আর্তা লাপুসন দু মালা আন আর্তা পেন গে পিমে লান আর্তা পেন গে পিনু লাপুসন দু ইগ মালা হকি জং দু ইগ মা
4: কি জং দু দাম ইক কে চেংসি কে ভি কাছি পি কেনাং সট আ ক্রাইটেরিয়া লাকে আর্তা দামে নিকান ক্রিনার কেপ পেনাং

0: po apen na ko ke ong nai ta me ning kan thero ke brapho la song bong si pinang po abang urjon heta me arso samar tlo de mane abang linda lin pi ke brapho la pen ke ong nang po la pen te aku khala jong si kisu na me ta mi ya ta kisu ta de nang po apen aprang prang lam ap bangela son ho diabetes dolote pilong le pressure dolot lote pilong le non na bangke non kijing sino na dutu bang lai ta pilong lo nang li diabetes ta me under control plotang te doai le chu chune pilong lo pressure under control mane pressure ta me nang li aki jum nai ta me 100 by 60 do nang po pena ke ong nai ta me 180 by 100 la pena ke ong tu me pilong le lo la sona taxi nang li titu budame aprang titu hipa no te reject da timati don bang titu bang ta amek param mar chiklo joni filo de choklo ta pena ko surgery ta me amek param le lo de choklo chiklo joni filo de choklo la pena ko arlo so tum bang ke la mahikia pusipu la mens period hot kali der nang po la pen ke cheng ke nang so da criteria bang ke hemoglobin bang ke 12.5 and above nang po lapen atum anke kadoguda pilong lo apena ko vi kachepi aputhak non ilitum la diphu middle class long tame ninkan isi long nilitum avi ke kalek suri nerke bong suri nerkebra faruplira phokebra pho lason anta chuneng a bong chuneng kalek no lapen te bong suri troxi ra faru troxi amuye bangke lason bongke la replacement donor komane phana patient angji pulo lasan ustame voluntary adonar banke suri sianta lele si la voluntary adonar si ke paung nang po pibo se voluntary donar ke paung nang koi mang ke ajak tum kache jor kache lang avi pen chi jor pen lahaya paisa sab su chen lahai tum dentu stame la banke miu e miu e man la tum banke chi pilem dat po koson ne lahai la si voluntary donor tum hen lo safe lo la si perthia dang ahin pen ta ningan bang ta juna chiklo Kriplian, like wall blood donors, the psi hokpon, lasso ke hokpon at he banke non alangli, antonga ke hai son tak tak, aningan bang da vichi pidun, holoson amunit ansosinang a paklang to Japan, encourage to Japan, a balatumpan, car to Japan, apen sorkara panta, v banke available nangi, kenang sod amunit, mentumaganangi, kumapan makanangi. Konar dims kenang ji hola so available ji phan blood bank long vi available ji phan la so bang kenang sor lo apen thuili tum birta ke me phuluni hospital long mata non bang ke blood bank ke kali sta blood storage unit ho da ta me avi malam so phan ki bi adim dolo si ho da ta operation pe ne claim bom la si mane hola dokmoka phuluni langhin bukre long mane mane operation ji plo tangte ফুলনি হস্পিটাল লেদাম হেদামে হদাক্তা আভি কে লং জি সি আবার সাই দল সেটা ব্লাড ব্যাঙ্ক পুতং দেল পট আভি কে চি মানে ইতুম জং সি পিপে মুনির জং সি ব্যাঙ্ক লং থাপ দাম দে পুলতং তে লাস আ ব্যাঙ্ক লং মাছি লাই লং নিল লাস ইলি তুম ইনিং চি বিনাং পো
1: আহক পেডিং ল কে হাই নাং জরো ইক পিগলো নাং লি ফান তং তে লাপু কে হাই আং তং ফান সিনেলি কার জু ঠুগাং তুং হো নাং লি ভি কে চি পি আহু চি পি তং দে পেন নাং লি গোপিলো নে অকারিং নো lapen gala so phi ku pilone ki phuga chetong aki me akahi no la so putha nang le chethan ik chimna
2: nili mohat chethan phono son si bataing kore hi ni nili chipi det pen ke nili thang na da ki sung da chetong te la song bong pen penang an atum ka chethan ta pa chethan pru la pen la son ka che pa phere le po son do do he nang lila po ana phong ki pi ke monang li ok reng nu ji ason son ki sung do ji la po son nang ka than don ta pa tum nang pare tap ton do ken do pi সেটা নিলি নিঙে থে তো মেডিকেল সায়েন্স ফান লাপেন ডক্টর তুম ফান লাস নিঙে থে তো থে ভিজি পিলো পোলো তং তে আবাং আর ডিলিন লে পিন পেন আ কেসো কিউ এ লাং লে পিন পেন লে আভি কেসান জিটা পুকালি সে হসপিটাল লং দাম লো মাতে ব্লাড ব্যাঙ্ক লং দাম লো পোলো তং তে কাদ্দো কবে এ বাং লো কেসো কিউ এ দোমা আবে মা এ বাং আর ডি চক মা চক চেমা প্রেসার চক মা চক চেমা লাহি হুই কাদ্দো কবে লিন থাই সে আভি সানি পথ সে লাস টেং লো বাং লং পামে লিন পেমে পেনসে আগে সানো পোট নিলি নন পুয়ান তালা সন আকি সঙ্গে থাকা রাজে টং টেলাং পথে এ সন বাং আলাম্বাং পিনপুর নাম কক পো পিনে কং নেক মেমি এ সন দানো লাপেন কাছি রেনিং এ সন দালো সেলা কং নেক লং সে কাছি রেনিং আলাম দা দলু পুষ নিলি মাথা আথে আং বংলম নিলি এসে পিদন বাতা এসি দো নারলো সে নিলি নিলি কাপা থুলা সরনি কেলা কেলেংলা পুলো আমার কিছু তা

0: Suci pin adapen. Ama si vikasi pia dim dong dam lo, ama si doktor bang nar ju pami lo. Nang ligi la ana por pen chulo ma lang jun lo ma pu. Ama si ni ligi lam jo baidon den lo. Oh, chulo jun lo pu si tani li chuche jun ji. Kang chir kalang it pen singe dam. Ama si vichi pi det pen, e lom so pi bang geni li e bang la ku pin e kat timi ka dog vela hai dukok lo ma si sab su okai ni den lo. Ama si ka dobe nang rung rena ma si phi bang mi thu der lo he thang sik sak se thang na ta ka sik sak ta ve mu the lom so bang ni le ka sik sak do khol lo do la si bang ipu e me thang phan ka chi chu bai son thol lo doctor phan ka chu bai ge pu son si la ni li la so bang che tong long lo la si ni li ka pari dun ji ma the ka che than dun ji bang non a o bi ki mi tum bi ka chi pi dun ji tum an phan che tme doctor a thing no bang ge li tum lam bang ge a hok pet lam ge than ning an si doctor tum ta chini ji to la si nili amut pi pu ang tung bang ke monir tum ong dung tum ka cha than tap la person vgp ong de la son aka sik sak do ji pu nili pi ni ar nian ta la person thang nat aka sik sak aka to ra ta nili che ton ong le pin la nili la pon vgp pen ke
1: kala rat phan than pak la ri dat po vgp ji bu dan tang da ka chi sik mek nang ji bang ke VGP peprang la bang ok bang reng me senang po apen la so penaprang ne meg bang jang long pakani VGP peprang e poking krang ling ben si VGP nang ji apen ako V ga chi pi po eta me nang li da kitab tum pulo chiklo joni afia gaps ta chok pa stanili tum bang ke chiklo jon thom chiklo jon thom agep lote tang de VP no mane ningkani silom botai throk ba botai nerkep লাসো চিপিউন মানে চিকলো জনি জন্থম পদাক দতে ফং চিপিউন লা পদাক দে ফি দাম নাং লে হিমোগ্লোবিন কারেক্ট তিলাং 12.5 গ্রাম পার ডিসিলিটার লাসো পনা কে অংসি পিউন জি আপেন কো ভি কা চিপি কে কা ফেরে নাং জি গালি নিং সিকারং থু নাং জি নাং লি ভি চিপি লো প্লো তাং তে নাং লি ভি লং মানে ব্লাড বর্ন ডিজিজ আমখা কপিমা নন লম কে কিজুম পোত এইচ আই ভি হেপাটাইটিস বি ম্যালেরিয়া হেপাটাইটিস সি কাদো কাভে আং তনন্তা বাং আকিজ বেনং লং লাপো সিকে অং দুং তুমকে লা এজ তা হয় হেপাটাইটিস তা পুতা অ্যাক্সিডেন্টালি আবি গচি পি সি কা ডিটেক আসন কেলাং দো আফি আন সি ট্রিটমেন্ট চলং লং লা তা আকিজ বেনং লং দেপো আকু আদুন থু বাং কে ভি আ হরমু কে ইসি সেলস মতি আবি আ সেলস কে কন্টিনিউয়াসলি প্রসেসিং এভরি সেকেন্ড সি মিলিয়ন্স অফ মানে আবি আ সেল কে প্রোডিউস বম লাসন ঠাক ঠাক সি লা তুমকে আ লাইফ স্পান কে 120 ডেজ বেন 120 days like a plane loge loge lote oda dhola so second tala tumke thibom thibom po ki thitang abi bangke lage ifi ingalong ihi long nang dun bom po hista hemoglobin putang der lobe him bu iron hola dak iron a production at da koi la so iron a production a bangke some person bangke e bangalo retain deti si abi le chipi lobe ta hola so extra iron ta nang dun po আসে ইলি তুম ভানা বেনিফিট লো থে প্রেসার পেন দে সিয়া কন্ট্রোল ভান বাং পো আসে ভি গা চি পি গে মি পিক আপেন পেনিং লেথট আথিম মানে 14 জুন আর নি ওয়াল ব্লাড ডোনার্স দি আথিম মত লেসন সি ক্যান পন থুল ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি ইমু আবি পেন সি লি তুম মুনি জেন কাচিন হন সেরয় কাচি জিন সো লেসন পা দোনা গিভ ব্লাড এন্ড সেভ লাইফ আসে মুনি দা ফান মানে প্রাণ বসাই নাং পো আপেন আকো লা তুম নিলি তুম পুথুল এ বঙাবি চিপি লোতে নাং এ ফঙ্গের সি বাং থমা মুদে ফান নাংলি আ প্রাণ বসাই আথে আভি লে তুম থাক লাভি এ তুম আর বি সি লে বেলেক কম্পোনেন্ট ল প্লাসমা হালা নন সেলুলার পার্ট সেল কাবে তুম বাং বেলেক কম্পোনেন্ট ল হা কো প্লেটলেট পো তুম সুদ লতা বেলেক কম্পোনেন্ট ল সো কম্পোনেন্ট কে থম থাকুন আসি ভি গে চিপি কে ফেরে নাংনে আনো তিনটা চিপি নাংজি কে অং দু তুমকে লাসন সি ক্লেম রং তি তি হ আপিসো ফান আবি কে নাংজি ল আবি পিপে লতে আপিসো বাং ডেলিভারি বাং থিপ তা কে হাংদামজি বাং আবি লাসন বাং কালি দা নাংজি
2: তাতে পুথনে লি ডক্টর কে হাই ফানকার জি ঠুকাং টুং পা মো নাং লিগি পু আফ্রাং কে তে তুগি দুয়া তুম তাং হ এ কুপিলোনে প্রেসার কি দুয়া তুম গে আবি পিউন এ পালা ডায়াবেটিস কি দুয়া তুম নোনা বাং কে লা তুম পিথু উন ল কুপিয়া পটসি কি পিঠু উন ল পি পটস আফ্রাঙ্গে পিউন এডেট লো লাসো পটনাং লি রাধা ফানকে থান পাকলার ইজি মা
1: লাকে সাইন্স লঙ্গে হদাই সতা রিসার্চ লপেন আপডেট সি ক্লেমবম তি তি মাতি
2: কলা
1: এনকে লা তিতু পহেতা নন লাসো আ তিতু আলং তিতু পটস বি সি পিউন এডেট তি মা তিতু গা মেক বাং এইচআইভি দোকক থাই মেনে মেনা লাসো পসি লা পু মাতি দি
2: কলা কলা
1: ইসি ব্যাট

0: Imprimer se bangkon nga chipun pune ta la so mundir HIV doji ma ave ma ke lage nang avi sar lang long lote klang la pumote ne sin non bang ke khala am ek bang param edapi ba ciclojoni a philo plo tang te la ke avi long HIV le klang nang da klang dat po apen pressure le thot a research bang ta la plo aprang high blood pressure do plo tang te pi nang nei pumate ta me langdam lo lapen ke en avi effect bang ke thang problem ve jong si pressure ta me 180 by 100 লাসো পেনাকে কম নাং পহে লাসং রাখছি ডায়াবেটিস লেথর তালা প্রজং সা মুনির জং সি নাং ডায়াবেটিস চুবম পেন জং সি সুগার কন্ট্রোল ডায়াবেটিস সম্বন্ধে তা নাংলি সুগার দুবম নাং তেরা তা পিউন এলো তা ডায়াবেটিস সম্বন্ধে ল দোয়াই চুবম লাদা কন্ট্রোল লাদা পিউন ল লাসো ফান্সি পুদা
1: কালা কালা পুথনে লিয়াং তং আকে হাই ফান্সি একার জুথু কাংতু pamo doctor ke hai bang ke vi ke chi pi ku pe po che ke nang sot ma alang li bang ke doctor a tum a sai pen se alang li bang than pa jir mi iklo no nang li bang ke inut rat amunit rat atum a se ku pe po si vi ke chi pi ke nang sot lo nang li ku pi sila so putang nang li pu ikhi
2: ni li kamun thi dam ke mohet ni li ke than a phrang son sila son lo ili tum পিরথে কি দোকে কাচরাপ কে দোমেসেন কে চেং সিয়ালাম নিলি কি পুং তুম বংকে ইলে তুম রং রো বালো সি তামে চেরাপ চেতো চেদাম চেবাং হে ইংতি মানথু বিরিক পিনে কাছে সন কাছে হাং দো চিপি চিপা জিও লো প্রো তাং তে দোমেসেন সিতা চেদাম চেবাং ওয়ে পুও কি সুং ইলে তুম চেলাং ধর দে পুলো তাং তে ইসি আকি দুনু দু রং লং তা জলা সি কি সুং হোত মোহেত কি পুও সন সি ইলে তুম ভি কাছি পি দুন পেন থাং নাত আকে কন্তা ওয়ে মোহেত ডক্টর কে হাইটা পুয়াল লো ভি কে লাগে আকি মি গেন প্লেং বম্প জকি এলা মেজে থান পোলো থাংতে দা সি হলা ভি বাংকে আকাই কে নিফারো সিরাই কই পুম হেটা থানে ল লাগ খিজুলো থাংতে লাগে আন পার কে বারপি বাসর নাকে দুন জলা সি লি তুম কমাত নিয়ে ফান লাসো আলার ইলি তুম পি দুন দেট পেন মুনি আকাই মহেটা পুয়ে ল ডক্টর কে হাইটাই এ ফং কাছি পি পেন এ বং পেন বাঙ থম আকাই ই তুম পা চকদুন উন পুরোতে কুপি লকে হেন দইলে তুম লাপান হক তো থেলাং লাগে জলা সি ইলি তুম কে রাব আবং সে পাফ্রাং নং জি লাপেন ইলি তুম রাব দুন লোপুলো তং দে মোয়ার নি সিলা সো কে রাব কে ইলং নং চিরুই বেগ জি লা বাঙ্গে নিলি এবং কে লাসো বাঙ্গে কাছো দেং লং পা মিলো আথে পি নি নিলি নিলি মানে ফান রাব দুন লো হালা বাংসো মুনির নিলি মোয়া নি কাপ্রেক না হক লে চে তং সে তামে লাসো নিং কাং সাম বাং চো দেং লং লা সি নিলি আছে লাখা দাম লো লাপেন মোহেন ডক্টর কে হাই গাপিন পুরি সন্দ থুলাং নিলি কে থান কাছে পারি গ্যাং তুম কুমানে ফান কাখিন দে পোলাম কালি সে তামে অং দুং তুম কিশো কি এ চে লং দাম পো আহেম আসর কুমার ইন সদেত পো লা ভি নাঙি পুপো কে চেং সি কে কোনা লোক লং দাম পো লা সি রি রং রিটি সে তামে নিলি মা থা বাং কে চেং সি আমি থাং লং সি চেলাং ফ্রাং নিং পুবা ও মেথাং চেতে নি ভুব চিঠি লা সি আমি থাং চেলাং ফ্রাং নাং পো আলাং লি তুমাং বং বেন আবে দেট লা বাং নিলি ফোন দে লা সি কে রাপ পুই মতে কে রাপ কমান তুই লগে রাপ পুকে আবে দে আর হুসি কে রাপ পুজি সুং দে আর হুসি কে রাপ পুজি সেটা আমি থাং লং দোলর পেন সি কোনানি কোনানি সি কে লং দামি দিন রিদাম রক পুলো তাং দে লা বাং কে জেঠা নাম জুনু থাকবো সেটা লাগে কামা থা থেক তুমি মাথা নাং পো এলি তুম মেট কে চেং সি বাং কে এমে থাং লং সি চেলাং বা ফ্রাং নাং পো পুসি নিলে কাই কে তা নিং জে বের লা পেন কুমানি কুমানি বাং লাসন কামা থা তুম তা দু আবি বাং কে আক আপ্রান কাদ্দ কবে মে এট মি ফোন আবি দা চি পি উন সে তা পিং তুং দে ফুটুন তা দো জহালা পোসন আবাং ফুতুম ফান ইলি তুম মানে ইলি তুম ইং সামজেন পেন আর্জুন নাং কক মোয়ানি সি আলাং লি তা কেসং চিতং লক ফোলক আর নাম চুকুর চুহাং পলাম করিল পিনে ফোলক আমার আবি নাং কক পোলো তাং দে হালা সর নিতা নিতা বাং ফান কে মে তি কথা পিউন দে পোনে ফাদা নাং পিডি পুতং পুপমা মা কোসন লাগে আর থেলাং তাকাই গে ঝুটপো জলা সি ইলি তুম তা আকে নাং দো ইলি তুম দেট ইনোভেট লেখে রেঙ্গুন কালি মুনির ফানকে ফাং সোশিয়াল এনিমেল বুকি পুতাং দালাম দা দোলো ইলি তুমকে ইনুটভেট এডন ভেটকে পিয়ঠে কে ইলি তুম রেঙ্গুন এলো কমানে কমানে আকে রাপকে নাং পো কমানে কমানে কাং হনগা জিনসো গেলে তুমকে নাং রেখ পো জলা সি নিলিগে মাথা বাংকে বি কে চিপি গে ইলি তুম থাং আকে সঙ্গবে নন কে ইলি তুমা কার বিতুমাং পো ওটা ডক্টর কে দপিগলো আলাং তুমা হিন পেন তালে তুম অং দুং জ্ঞান গেলে তুমকে লং টাং দো ভি কাছি পি কে থাং না তাকে সঙ্গ দাবে পুলোকে লাপেন ইল তুম রাব দুন পোলো তাং থে ইল তুমা হির জুমিয়ে তা লং ল্যাং মনে তা কাই তা ইল তুম পা জগ দুন লং ল্যাং লাপেন মনন ফিট ইলি তুম আকে সুং হো তালা সো আকে রাব বাং ইলি তুম লং থুজি না সন কামা থা তুম তা দুমতি হ কমানে মুনে জং সি কমানে ফান রাব দুন ওলো আবি পি দুন ওলো পোলো তাং থে মোলাং আকে সুং হো তা জো ইল তুম চে রাব দুন নাং জি আলাং নিগে কোয়ানে বাং রাব দুন কে পুলা সন কামা থা বাং দুজি কে

0: celebrity tum along karji tun long ta do a mek ta me ga don ga tekang mo e ile tum pir the pen chi ut tekang er fit pro tang de lagi e bangar pum ke bangar pum jong jong mandan po na se la song bom pen e mek ta tekang mi pu la son tan do jula se ni li hala son ta ma tha bo e mo ni si la pir the pen chi utang lo pro tang de pipi ma ka tekang me sonan ke tekang ji puta ni li ma tha bom he athe ইলি পিঠে পেন দাম জুয়ে ফি তামে কুমানে কুমানে ফানে কেনাং সদ্দু পুলো তাং দেলাং লে তুম ফান বাঙ্গে পিঠে কাছে চার দুঞ্জি ফান মাতে পিঠে কে দুজি ফান আ পর বাঙ্গে তুম আবার সাই বাঙ্গে পিলং লকপ জলাসে ইলি তুম না সনলে মানুতিন দা মাথা পুলো তাং তে পিঠে লংকে আকি দুনু গে থাং দাবিল নিলি গ্লাসে মাথা
1: ভি গাছে পিলা পেন ভিয়া কে নাং কিচিং সিয়াং কুঙ্গে লাপান সে কাংতন ইগল
2: রেডিও কার্যরা তুম লাপন পর সোমিনদার ভিগেচ পিয়ারানি পুবাংসু অলংপাচি তানুনসে লাপন পর হুদবাং পি হেলভেলিন তিমু পি ডক্টর স্যামসং সিনার লাপনকে আংটং টিকে থারাং বং ভি দান গাছে পিয়া পুথা চিহু চিপুট আর জলং একটাং লাবাংসু চিহু চিপুটা জামেক আকাশবাণী দীপু স্টেশন পেন পিনিসি কেরত কাপচে থাক চেংলাং আদুন সরজ্রেক সেনা মঙ্গল রং পি গেলুন সেং ভে জাদি তানে পুমাংসলুন

মাদু আমনিতা হঞ্জাত দবেক পীরথে আথাক মনিত ক আন আফাই কে অংলনি লাখা সিউনি বঞ্চিতা লাপ আন আফাই কে অং আং বংতা মনিত আরাজে চিংবার বে মাতে ইসিবেত কালি লাহেল আর নাম কেদো আং ঠেককে আর নাম কাসরজন কাসনসে আপসি বাংফুতিন আরাজে তা কাপ্রেক কাপ্রেক ল মনিত কে আর নাম আসো আক্লেং আপসি কেমি কেহেনো আসন আন্তা কাংসাই থেক মাতে কামাথা থেক আচা কংডু মনিত আরাজে কাচিংবার বে আসন সি ইসি আখে পেন আকাপ্রেক আখে আংবং আজুতাং তা ইসিবেত কালি আর নাম সি আখে তিন আফান্তা সালাজং আজুতাং পিঞ্চং পিলু লাসন সি জুতাং জুবাত পেন চেং লক আসি তিন আনাতা ইলি কার্বি আফান্তা হেমফু পুঠে আনামসি ইপিঞ্চং পিলো লাসি কার্বি আখে আজুতাং তা মধু আখে আজুতাং পেনতা চিংবার বে দেল জুতাংকে মুনিত মাহাংকে থেক পেন পাচর পারুপ কিথি কে জাং লাপেন চোকলেম চোদাম আলং আন্তা জুতাং কাচেরাপ দোয়েকল কার্বি আখে তা লাসমসি ইনুত আমনিত মাহাংকে থেক আহুত ক্লংক্লো আঠেকার কীতি আদামাসার কাংঠুর লাপেন কীতি কেজাং চারি চারজে আহুত আন্তা জুতাং কাচেরাপ থেদং লাহা জুতাং হেল কারবে খে আলংকে কেথে নাই লাপেন কেনাং সত নাই আজুতাং ল পিরুথে আথাক দোয়ান খে আলংতা জুতাং পেন ধরমকে কাচেরাপ দবেক আথে জুতাং আফান পানুং কুক ধরমকে ধরম আমো আমাৎসি প্লেং দাম দে লাপেন ধরম আফান পানুং কুক আজুতাংকে জুতাং আমো আমাৎসি প্লেংদাম উনি ধরম লাপেন জুতাংকে আজাদ আশায় আলংতা কাচেরাপ দবেক সীতা ধরম মাতে নিমকে আরনা মালাম লাপেন জুতাংকে খেই আতিরি লাসি ধরম লাপেন জুতাংকে ইসিবেত আসন কালি ধরমলে আসন কাপ্রেক লাপেন জুতাংলে আসন কাপ্রেক বঞ্চিতা ইসি আখে কেরেং নাংজি আফান লাপেন হামফাং কাপাকলার নাংজি আফানকে ধরম লাপেন জুতাংকে কেনাংসত আথে মুনিতকে ইনোভেট দথেকথে হামফাং দবেক নাংজি লাসি বাং লো কেথেক লাপেন কামুন্থি থেক আতুম কানিংজি মুনিতকে সোশ্যাল এনিমেল পুষিকেপু কার্বি আহামফাং আলংকে আসে তিন আশায়ামু আলংতা ধরম লাপেন জুতাংকে চিংহুইকুং কলসো আংদেং তং ধরম লোনে কলসো আংদেং আন্তং জুতাং লোনে মেনমেন কাপাং থেকদাম সুংক্রুং বিনং বঞ্চিতা ননাকায় আহুৎকে ধরম লাপেন জুতাং আফান কাপাং থেক কেনাংসত আথে কার্বি আখে আজুতাং কাপারেং ভেরজি আফান লাপেন পীরথে আচতায়ালং কার্বি তাই ইসি খে কাং থিমপু কাচিপু দঞ্জি আফানকে কার্বি পু আনকে আজাদ আধরম লে রিমদুন সিতামে মেথাং আজুতাং আবাংকে রিমবেক নকজে আথে এসিয়া খে আফান খে কাংথেমপু কেহকদামকে ধরম পেন কালি জুতাং জুবাত পিন্ডেং সুম্পদ আলামাকি চকলেম চোদাম আসায় আমো হে হুই চকলিম আনসি খে কাংথেমপু হকদামজি ধরম পেনকে এসিয়া খে ফুরকিমু লাপেন খে হারচি পাংথেকদামুনে বঞ্চিতা জুতাং পেনকে খেয়ফুর কিমু খেয়ংঠেক লাপেন খে আহারচি পাকলার দাক উন মাতে পাংঠেক দাম উন ন নাকাইকে নংলি আজাদ আধরমলে রিমদুনজি পুষিতা রিমদুন লং লাকে ইনিং কেহাং ভারত কাচারি আলো ইন্ডিয়ান কনস্টিটিউশন আলংতা ধরমকে ইনিং হাং আলিং রিমদুন লং পুষি আরন বিকল নংলি কিরিম আধরম আফান নে ধরম পুচি পুদুন উন সীতামে নাংলি আখে কাপ্রেক আজুতাং আফান কে নিজুতাং পুকে চিপুদুনুন এ নাংলি কুপি আখে আলংসি মাহাংকে থেকমা হালাবাং চ খে আজুতাং সু নাংলি নিজুতাং পু চিপু উঞ্চজি আঠে আখে তিন আজুতাং সি আকাপ্রেক পিঠে আলং নন পেনাং আন আখে স তুমকে আমেথাং আজুতাং জুবাত আলাম আকি আপিন দেং সুম্পদ লাপেন কাচোক্লেম চোদাম আজুতাং আন্তা কিবির সি কে অংল লাবাংস আথেকে খে পিয়াতুম খে সফান জাকং পেন কেবের লাপেন খে সুয়াতুম মেথাং আজ

0: 땅 주밭 아프탁 그저럭 덕 가위 가치림 가치비 택티 라펜 가칭혼 가비야적 일리 가르비 아케이타 이주땅 아판칭혼 택티 주땅 아프탁 저럭 덕 가위 라펜 치림 치비 택티 non la soateng simu e prangta dambom polote piju penke e jutangta virdaji athe kethek nunlong non ke thurmi arisu e jangatum jutang afan ardi ki pia bang arveng la pen jutang aputhak chorok tok avi nili ki pudamalam ke la puhenlo ele tum langdam sina tara langso along aningkan wang ta karbi youth festival kapadu thekdun long hurlo halabangso arong aji along ahin ahin pen kewang ajon along kachepati aphan nangkedun arisu ejang atum aphan arjuhur lote hokpet alam nangdilongpo hala tumke keplang ke phi ke the kere ahem osomar kali latumke ke duk thektik ke boy thektik ahem osomar munthi dam lote mun kluvi athe ke duk ke lag ahem osomar atumsi কার্বি আজুতং কপারেঙ্গা সম্মান দেলা লাসনসি কার্বি লামেট আমেই কে কার্বি লামেট লামচং কাপাংচুজি আফানসি কেসেংলো তে বনসিতা নন ওভিকিমিয়াতুম কার্বি লামেট লামচং কাবোচি আবাং ইং আরপি লাসনসি লোকে থেক আরিসো এজাং আতুম লামেট আমেই আমেই পিয়ালং দুনওয়াংবে লাপেনচি তো দুন্দে তাংতে কার্বি আলামা কি লামেট লামচং ইংচোজিমা বাংসলাম পিনে কার্বি আংবং চারজুমে মেয়ালাম ল ইলি তুম এমেক হিনি পেন থেকদুন লংলো এঠি কুব আলং আমার অসমীয়া আখেয়া তুম বিহু নাং কেপাদ হালা তুমকে বিহু আহুরল পুলোতে কেবি কেথি রিসো এজাং লাপেন সারফি সারফু আতুমান্তা চেং মুরি প্রাকসো আংডি আংডি পেন কেলুন কে কান্দুন লাদাখ সিলি চিনিদুন মেলো লাতুমকে আমে থাং আজুতং আফান চিংহন পিক লাপেন কাই কে চেরক তক বালাম গে দেবন চিতা এলি তুম কার্বি কে থে কে রে কেপলাং গে ফি আতুম গে মেথাং আজুতং কাবোচে মেথাং আপিন দেং গা চিংথাং মেথাং আপরম আলুন কিলুন থেরাক দুক লাপেন আর ডি পিদুন দে লাসিনন গে এলি কার্বি পুয়ান কে মেথাং আজুতং জুবাত এলাম একি এপিন দেং সুম্পদ হেই হুই কেরিম কাচিবি লাপেন কাবোচি কাপাচে থাং আপনাং লে তাংলো আথে জুতাং লে কেবির লোতে খেই তা কেবির লো মেথাং আজুতাং আফান কাপারেং কে বাং ফুতিন নাকার বি আলং তা আর পুদো গুর এ বাং
1: লাপন আপনালিতুম দেউরি রং পিগে থান ধরম লাপেন জুতাং পুলামাং সলামচির আরজলং এক তাংলো আদুন থরজিক সিনাং বাজং ইংটিকে থান চিকলি আহুত কাচিরক্ত নাই যে পোলাম ছে তাঁতে আর যুগ সিনাংলা বাঁচলাম জের

লেখা হিনি হেম কে কিম আহুত ফার্স্ট ক্লাস ব্রিক মাতে ফার্স্ট ক্লাস আই ইটা মেসেন আই চিন মেসেন আ থেংপি মেসেন আ সিমেন্ট লাপেন মেসেন আ সাংটি আর লংসি এনাংজি কেলাখা কে থম আর পান আর্জন চিংবারি মাতে স্কোয়ার ফাউন্ডেশন আ হেমসি আথির মাতে স্টেবিলিটি কেডো লাসি থেক পুলোতে লাফুসন আ হেমসি এলেতুম কিম নাংজি কেলাখা প্লি এলেতুম কে কি মা হেম ইংহাপি ইংহাপসো আফাই পেডো ও এডেট নাংজি জংসি ইংহাপি ইংহাপসো আফাই লে পেডো ও লো পুলোতে লাবাংসো আ হেম লা আন আথির আবেদাজি কেলাখা ফ এলেতুম কে কিম আ হেম আনুজ কাইকেটা স্কোয়ার সেকশন মাতে লেপলি চিংবারি কালিতে সার্কুলার সেকশন মাতে নুজক বংলং সাইডে নাংজি লাসি ট্রায়াঙ্গুলার সেকশন মাতে লেপথম আনুজক পেনকে হেম কিম ই এডেট নাংজি আথেকে লাপুসন আনুজকে চেকলি কেবাং আহুত হেংনোদুন দাপ্রাংজি কেলাখা থেরক হেম কে দেব আসার নুং ইংচেং ও এডেট নাংজি কাইকেটা আরবে আলাং চিটি চিট আনসি আসার নুং

রেডিও কার্যুরা রাতম লাপনাপর বাজং ইটি গে থান চিকলিয়ে হুৎ কাছে রক্ত নাঞ্জি পোলা মাসলামজের আর জলং এক টাংল লাকে আকাশবাণী দীপু স্টুডিও পর পরফায়সের ক্যামেরা মিনিট থং ক্যাপ চক টাংলো পচ্ছি আদন্ঠু আর্যক সিনাং আলম বিলম কারিলো টুনাং দেং আজামেক

কে দীপুজির জারা ক্লামাপেন লরেন্স কিলিং মনিরাম তেরন হুনমিলি টিমুংপি বিউটি রং পিপি জনথন ইটি জয়সিংক্রো অঞ্জনা ইটি পিলপেন আলাংলিতুম কচিং হন জিরপো লপেন জিরপিয়াতুম আলাংলিতুম কার্যগাং টুনালুন স্যামসন ইটি গিলুন রুভে আপুন সিরাজু তাঁতে আর যুগ থাকলে তুমি কাজু গাং তো লাভ সলুন

রেডিও কার্যকর আতম লাপনা পর স্যামসং টিগিলন রুয়ে আপন সেরাজ পুরো মাসলন আর জলং এক টাংল আলম বিলম কার ইলো তো নং দেঙা ফান আদুন্থু লোকি দু নাকি পালে লাকি দিফু রং মঞ্জের পেন গজেন্দ্র ইংটি কাবন টং বিপি বাবু সিং ইংটি লক্ষ্মীরাম তিমু হুন মিলে তেরন পি লাপেন এনি তেরাং পি আলাং লিটুম কার্যু কাং টুঙালুন সার্থে রং পি গিলুন মিলো রেন্দ্রিক করং বাং তাংতে আর যুগ থা নাং লিটুম বেন কার্যু কাং টুং লাবাং সোলুন

মিলোর এন্ড্রি করং বাং বাং সোলুন লাপনা পর সার্থে রং পিগেলো নাংলে তোমার জলং এক টাংল রেডিও কার্যোর আতম লাপনা পর আলম বিলম কার এলো তো নাং দেং কার্যলং বম লাকে আকাশবাণী দীপু পেন এফ এম বেনা লংপেন কে ফারু ইসিরা টপ বর্ষের কেব মেগা হার্টস নিউজ অন এয়ার অ্যাপস লাপেন কে রিস এপস আলং পেন আলম বিলম কারিলো তো নাং দেঙা ফানা দুন্থু লোকি দো নাঙে পালে লাকে দীপু রংথেন টম্পেন বাবু রং পি শেয়ারলিন বেপি সিমলি ক্রপি আমোজ টপি বাসাপি ভাংচুপি লাপেন আলাং লিটুম কাছিং হন জিরপো লাপেন জিরপি আতুম আলাং লিটুম কার্যু কাংটুং দেউরি রং পি গেলুন করপি হানরি বং বাংসলুন তাংতে আর্যুক থা নাং লিটুম কার্যু কাংটুং বাংসলুন

রেডিও কার্যরাতুম লাপনপর আলম বিলম কারিলু তুনং দেং আলং পেনারুম লুনার জুলং একটাল লাপনসি আলম বিলম কারিলু তুনং দেং এজে মেকে কেরত কাপড় জুকাং টনিকল লাকে আকাশবাণী দীপু স্টুডিও পর পরফাই কেপ চকটাং পোটসি পিনি হিনিয়ং দেং ট্রান্সমিশন লং কেদো আনা জামেকটা মেলা পনসি কেরত কাপারজু কংটনিকল ইলতুম পুথত পেনাবাদা মতে বসিগনি ভাইক্রে ফ আদা পর ভাই ফোরা মিনিট